বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শুক্রবার, 20 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 21 রবিউল আওয়াল 1448 ইসরি, 4 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিতা নাহিন উইন্ড্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন অপি মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। অধিবেশনের শুরুতেই সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 20th of Bhadra, the 21st of Rabiul Awal, and September the 4th. The news read by Muhammad Kamaluddin. Prime Minister urges vigilance against attempts to undermine communal harmony. The government signs $1 billion loan deal with Islamic Development Bank for the expansion of Eastern Refinery. Bangladesh provides humanitarian aid of $1 million to disaster-hit Nepal. Information and Broadcasting Minister ask media to monitor proper execution of government development plan. Likewise before, next year's Bishwa Istima will be held in two phases, informs Home Minister. Prime Minister's wife, Dr. Zubaida Rahman, inaugurates Zia Memorial Book Fair, urges new generation to develop habit of reading. An opposition in Sri Lanka protests against judicial reform proposal. Prime Minister Tariq Rahman has urged the people to remain vigilant so that no antisocial forces can rise again and undermine the prevailing communal harmony in the country. He made the call while addressing a greeting exchange and honorarium distribution program marking Janmashtami at Osmani Memorial Auditorium in the capital yesterday, terming the coexistence of people of different faith and belief as the beauty of diverse society. Prime Minister urged countrymen to consider themselves as Bangladeshi, not either as minorities or majorities. Referring to the government's goal of building a welfare state, Prime Minister said the state will provide necessary support to its citizens, irrespective of religion or ethnicity, to the extent of its capacity and resources. In return, citizens will fulfill all their responsibilities towards the state, he added. Meanwhile, the country's Hindu community is celebrating Janmashtami, commemorating the birth of Lord Krishna today with due religious fervour and gaiety. According to the Hindu myth, Lord Krishna incarnates in every age to protect the virtuous from the wicked and to establish truth, justice and beauty in the society. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages on the eve of the festival, greeting the members of the Hindu community. Temples, religious organizations and various institutions have drawn up elaborate programs to mark the occasion. The programs include Gita, Jaggo, Janmashtami processions and worship of Lord Krishna. The government has signed $1 billion loan agreement with the Islamic Development Bank for the modernization and expansion of the Eastern Refinery project. The agreement was signed at the Secretariat in the capital yesterday in the presence of Prime Minister Tariq Rahman and the Islamic Development Group President Dr. Mohammad Al-Jassa. The financing will support the construction of the second unit of the Eastern Refinery Limited, Bangladesh's only state-owned crude oil refinery in Chattogram. Speaking on the occasion, Prime Minister Tariq Rahman said, "The goal of building a trillion-dollar economy by 2034 is not a slogan, but the government's specific plan to double the size of the economy through export, investment and financial discipline." Bangladesh has provided $1 million to Nepal to support relief, recovery and humanitarian efforts following devastating floods and mudslides in the country's northern region. State Minister for Foreign Affairs Humayun Kabir conveyed the message to Nepalese Ambassador in Dhaka, Ghanashyam Bhandari, at the state guesthouse Podda yesterday. He also handed Nepalese Ambassador over a letter from Prime Minister Tariq Rahman for his Nepalese counterpart, Balinder Shah, expressing Bangladesh's deep condolences for the loss of lives and property caused by the disaster. Information and Broadcasting Minister Barrister Andalib Rahman has said, ethical education is essential to developing quality media professionals, as journalist standard cannot be improved merely by formulating policies. He said this while addressing a view exchange meeting with a journalist at Bhola Press Club yesterday. The Information and Broadcasting Minister said, "Journalists must remember that their writings should serve the welfare of the people and that no one should be harmed by their reports." Next year's Bishwa Istima will be held in two phases. How Minister Salahuddin Ahmad revealed the information at a briefing after meeting with the leaders of the Tabligh Jamaat at the Secretariat yesterday. He said the first phase of the Istima will be held from 8th to the 10th of January, while the second phase from the 15th to the 17th of January. Prime Minister's wife and Vice President of Ziaur Rahman Foundation, Dr. Zubaydur Rahman, has expressed her aspiration to spread Zia Memorial Library to villages. She said this while inaugurating Zia Memorial Book Fair 2026 at the Bangla Academy premises in the capital yesterday. Dr. Zubaydur Rahman called for building the habit of reading books among children and juveniles to develop their sense of values, justice, honesty, dedication, and tolerance. The Central Committee of the Zia Memorial Library organized the fair marking the 48th anniversary of the BNP with the aim of promoting and distributing books written on the policies, ideals, and life of Shahid President Ziaur Rahman. This is Bangladesh Betar giving you the news. Hundreds of opposition lawmakers, lawyers, activists, and trade union members have protested in Sri Lanka's capital demanding withdrawal of the government's proposed legislation. They say this could undermine judicial independence. The protest came nearly 2 weeks after President Anuradha Dasanayake's government submitted a constitutional amendment on judicial reform to Parliament. The proposed changes would increase the retirement age of the country's top judges by 2 years and expand the number of judges on the higher courts. The government says the reform are aimed at reducing delays in the courts and will not affect judicial independence. Cricket and India beat Hong Kong by 137 runs in the Women's Asia Cup T20 cricket at Dubai in the United Arab Emirates last night. Batting first, India scored 195 runs for 5 wickets in their stipulated 50 overs. In their stipulated 20 overs. In reply, Hong Kong were all out, scoring 56 runs in 16 overs and 2 balls. Meanwhile, United Arab Emirates women team will face Indonesia women in the lone match of the tournament today at the same venue. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. And finally, weather. Forecast fellow till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Rongpur, Dinajpur, Bogura, Tangail, Maimansing, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now to end the news, the main points again. Prime Minister urges vigilance against attempts to undermine communal harmony. The government signs $1 billion loan deal with Islamic Development Bank for the expansion of the Eastern Refinery. Bangladesh provides humanitarian aid of $1 million to disaster hit Nepal. Information and Broadcasting Minister ask media to monitor proper execution of the government development plan. Likewise before, next year's Bishwa Istima will be held in 2 phases, informs Home Minister. Prime Minister's wife, Dr. Zubaydur Rahman, inaugurates Zia Memorial Book Fair, urges new generation to develop habit of reading. And the opposition in Sri Lanka protest against judicial reform proposals. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপন করছে। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন, আজ সরকারি ছুটি। খুলনা মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় শোভাযাত্রা, নগর সংকীর্তন, শ্রীমদ ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, শ্রী শ্রী গীতাযজ্ঞ, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনা। মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরীর স্যার ইকবাল রোডের কুলকমণি শিশু পার্কে আজ বিকেলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। কেডিএর চেয়ারম্যান ও মহানগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা, জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনেতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরীর শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে উদ্বোধন করবেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায় 66,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 1,10,00,000 শিক্ষার্থীকে প্রতিদিন পুষ্টিকর খাবারের আওতায় আনা হবে। তিনি গতকাল খুলনা জেলার পাইকগাছা উপজেলার 167টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের 150টির বেশি উপজেলা স্কুল ফিডিং কর্মসূচির পাইলট প্রকল্প চলছে। এতে 30,00,000 বেশি শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। তিনি আরো বলেন, স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে কোনো অনিয়ম, অবহেলা বা নিম্নমানের বা পচা খাবার সরবরাহের অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কারিকুলাম ও শিক্ষক নীতিমালার আলোকে নতুন প্রশিক্ষণ কর্মসূচি তৈরি হচ্ছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের শুধু বিষয় জ্ঞান নয়, শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিভাবে সহজে উপস্থাপন করতে হবে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব শিফাত মেহনাজের সভাপতিত্বে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মতিউর রহমান, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন, জেলা প্রশাসক মিসুবরিয়া জান্নাত এবং খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষার উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ এবং জলবায়ু ঝুঁকি বিমা কর্মসূচি বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। এতে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর আগাম সারাদান সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিবাহ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনিবার্য কারণবশত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবি বিএ এবং বিএসএস পরীক্ষা 2025-এর যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন মেহেরপুর উপ আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন কাজীপুর কলেজ গাংনী মেহেরপুর পরীক্ষা কেন্দ্রটি বাতিল করা হয়েছে। বাতিলকৃত পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষাগুলো আগামীকাল থেকে গাংনী মহিলা ডিগ্রি কলেজ গাংনী মেহেরপুর পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এ তথ্য জানিয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে গরিব ও অসহায় নির্গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে গতকাল বাইসাইকেল ও মুন্ডা সম্প্রদায়ের মহিলাদেরকে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 8 জন শিক্ষার্থীকে 8টি বাইসাইকেল ও 6 জন মুন্ডা মহিলাকে 6টি সেলাই মেশিন প্রদান করা হয়। চলতি মৌসুমে খুলনা পাইকগাছা উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখন চলছে পাট কর্তন, জাগ দেয়া ও আঁশ ছড়ানোর কাজ। কৃষকরা জানান, এবার অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টির কারণে পাটের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে। কপিলমুনির পাট চাষী রবিউল জানান,
3: পাট লাগানো হয়েছে আমার 9 বিঘা মতো। এটা আশা করছি বিঘা প্রতি আপনার 10-11 মন করে হতে পারে। ফলন মোটামুটি ভালো হয়েছে।
2: কপিলমুনি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,
3: কপিলমুনি ব্লকে আমার এখানে পাট হয়েছে প্রায় 55 হেক্টর। কৃষক এবার কিন্তু পাটে বেশ আশায় বুক বেঁধেছে, কারণ এবার যে আবহাওয়া তাতে হলো পাটের ফলন অনেক ভালো পাচ্ছে।
2: উপজেলা কৃষি অফিস সূত্র বলছে, চলতি মৌসুমে উপজেলার 10টি ইউনিয়নে 283 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন বলেন,
4: আমরা এবছর চলতি অর্থ বছরে আমরা 283 হেক্টর জমিতে পাটের আবাদ করতে পেরেছি। ইতিমধ্যে 255 হেক্টর জমি পাট কর্তন হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যতটুকু কর্তন হয়েছে তার ফলন হলো 2.1 মেট্রিক টন পার হেক্টর।
2: ভালো ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত হলে পাইকগাছার কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় পলাশবাড়িয়া ইউনিয়ন একাদশ 2-0 গোলে দীঘা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকেও অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আজমন্ডালিতে এবারে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন আহমেদ মুনিরের সাজানো কথায় মোহাম্মদ খসরুর কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: দেশাত্মবোধক গানে সর্বশেষ গানের কথায় সৈয়দ আব্দুল মতিন, গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান।

0: আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি ইকরামুল কবির।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের পরিচয়টি জেনে নি।
3: আমার নাম নোমান বিন ইলিয়াস।
4: আমি মোহাম্মদ আব্দুল নূর।
5: আমার নাম উবাইদুল্লাহ মাহমুদ।
6: আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
7: আমি মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
8: আমি মোহাম্মদুল্লাহ।
1: আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারীমকে তাজবিদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজবিদ হল মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব 10টি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজবিদ সহকারে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন,
2: আমিন।
1: ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুশ শামস মাস্ক করবে। পিছনের যে সবকটি ছিল সূরাতুল গাশিয়া, এই সূরাটি আমি এক একজনের কাছ থেকে শুনব যে তোমরা এই সূরার উপরে কতটুকু মেহনত করেছ, মাস্ক করেছ। সর্বপ্রথম শোনাবে মোহাম্মদ আব্দুল্লাহ।

0: year.
1: আবার বলো তো, লাইসা লাহুম,
0: লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়।
1: ত মোটা হরফ।
0: লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়।
1: বরি

0: الخضوع.
1: আবার বলো, লা ইউসমিনু,
0: লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুউ,
1: মিন জিম ইকফার হরফ, গুন্নাটা মাখরাজের নিকটবর্তী থেকে আদায় করতে হবে। জিমের মাখরাজ যেখানে, এইখান থেকে গুন্নাটা যখন আমি আদায় করব তখন স্পষ্ট যেতে হয় মিন জুআ, মিন জুআ,
0: লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জুআ, উজুহু ইয়াওমাইযিন নাঈমা, লিসাঈহা রাদিয়া, ফি জান্নাতিন আলিয়া।
1: আবার বলো তো, লা ইউসমিনু,
0: লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুউ,
1: গুন্ডাটা পাতলা হবে, হরফটা পাতলা। আবার
0: লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুউ,
1: লাইসা লাহুম,
0: লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া, লা

0: بهم. صدق الله المولانا العظيم.
1: ما شاء الله আরো সুন্দর করে করতে হবে, মাস্ক করতে হবে, যাতে হরফ তার নির্দিষ্ট মাখরাজ থেকে আদায় হয়। এবার শোনাবে মোহাম্মদ ওবাইদুল্লাহ মাহমুদ।
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: আবার বলো।

0: জু
1: পাতলা হবে, যদি জু হয়ে যায় জু বলি তখন মোটা হবে।
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম।
1: আবার বিসমিল্লাহ বলেন। আবার
0: বিসমিল্লাহির রহমানির রহিম।
1: বিস বিস বিসমিল্লাহির রহমানির রহিম।
0: বিসমিল্লাহির

0: في جنه
1: في جنه عاليه
0: لا تسمع
1: لا تسمع فيها لاغيه
0: حسبك
1: صدق الله العظيم
0: আর বেশি বেশি মাস্ক করতে হবে ইয়াদের দিকেও খেয়াল রাখতে হবে এবার শোনাবে এরপর থেকে মোহাম্মদ শেখ আব্দুর রহমান
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
0: আবার বলেন
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم.

0: আরো সুন্দর করে পড়তে হবে, বেশি বেশি মাস্ক করতে হবে। এবার শোনাবে মুহাম্মাদুল্লাহ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদীসুল গাশিয়াহ, উজুহুন ইয়াউমাইযিন খাশিয়াহ।
0: আবার বলেন, হাল আতাকা
1: হাদীসুল গাশিয়াহ, উজুহুন ইয়াউমাইযিন খাশিয়াহ। আমিলাতুন নাসিবাহ, তাসলা নারান হানিয়াহ।
0: এবার শোনাবে মোহাম্মদ আব্দুল নূর এরপর থেকে।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
0: আবার

0: ليس
1: a ver, تسقى
0: تسقى من عين آنية
1: تسقى من عين آنية

0: نفسي وما سواها
1: ونفس وما سواها
0: ونفس

0: আজ এ পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা 9000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি ইকরামুল কবির, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী 6 ও 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকাল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 সোমবার বেলা 11:00 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, শিক্ষা তথ্য ও বিনোদন নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ বেতার খুলনা। বাংলাদেশ বেতার খুলনা সবসময় সবখানে আপনারই পাশে, প্রতিটি আয়োজনের সাথেই থাকুন এমন প্রত্যাশায় রাখছি। বাংলাদেশ বেতার খুলনা এখন সকাল 9:00 বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আমিনা বেগম লাবণী। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের মেলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যা ও ভূমিধসে চলমান ত্রাণ পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমের সহায়তার জন্য বাংলাদেশ $10,00,000 দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যার পর উদ্ধার তৎপরতা এখনও চলছে। বন্যায় প্রাণহানি প্রায় বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায় নেপাল ও চীন সীমান্তের দুই পাশে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশী নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় সরকার প্রস্তাবিত একটি আইন প্রত্যাহারের দাবিতে দেশটির বিরোধী দলের কয়েক শত পার্লামেন্ট সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, এই আইন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে। প্রায় দুই সপ্তাহ আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়কের সরকার দেশটির বিচার বিভাগের সংস্কার এনে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব করে। এর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনের ফলে দেশটির শীর্ষ বিচারকদের অবসরের বয়স 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কা সরকার বলছে, বিচার প্রক্রিয়ার সময় কমিয়ে আনতে সংস্কার করা হচ্ছে, এতে বিচার বিভাগের স্বাধীনতায় প্রভাব ফেলবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যতটা বড় করে দেখানো হচ্ছে বাস্তবে তেমন বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তিনি জানান, গত মঙ্গলবার ইরানের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা যুক্তরাষ্ট্র তদন্ত করছে। ওই হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে কোন নির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হননি ভ্যান্স। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯:০৫ আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। সবকিছুর ঊর্ধ্বেই কিন্তু এই ভালোবাসা, আর এই ভালোবাসার শক্ত বন্ধনে বাধিত করেছেন কিন্তু আপনারাই। এই মুহূর্তে আপনারা টিউন করে আছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে। প্রিয় শ্রোতা, নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের এই ভালো লাগার সময়টাকে আরও একটু বেশি ভালো লাগায় পরিণত করতে হাজির হয়েছি আমরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই পছন্দ করা ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর ভুবনে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি
1: আমি ওপি মণ্ডল
0: এবং ফাহমিদা নাহিন ইন্দ্রিলা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃথা। আর বরাবরের মতোই কিন্তু রয়েছেন আপনারাই আমাদের সাথে, যে দুটি মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো। প্রথমটি হচ্ছে ফোন ইন পর্ব, যেটিতে আমরা হচ্ছে গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে যুক্ত হব। নাম্বারটি জানিয়ে দিচ্ছি,
1: আমাদের পুরনো বন্ধুরা আমাদের নাম্বারটি অবশ্যই জানেন, কিন্তু নতুন বন্ধুটির জন্য নাম্বারটি আর একটিবার জানিয়ে দিচ্ছি, 01974121970। বন্ধুরা, এই নম্বরটিতে কিছুক্ষণ পরেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে,
0: সেই প্রত্যাশায় আমরা। আর আরও একটি জনপ্রিয় মাধ্যম খোলা রয়েছে, যেটি চিঠির মাধ্যম। চিঠি লিখতে পারেন রূপালী প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। আজ কিন্তু এই রোদঝলমলের সকালটার সাথে আমাদের মনটাও খুবই ভালো, কারণ চিঠি আছে। আর আমরা চাই আপনারা কিন্তু বেশি বেশি করে চিঠি লিখুন, যাতে এমন একটি দিন যেন না যায় চিঠিহীন। প্রথমে আমাদের কাছে চিঠি লিখেছেন সুচিত্রা বিশ্বাস, টাঙ্গাখালী বাজার মাগুরা থেকে। ওনার সাথে আরও আছেন টিউলি মণ্ডল, কাকলি মণ্ডল, লাভলি, দীপঙ্কর, প্রকাশ বিশ্বাস, অসীম মণ্ডল, প্রমিলা মণ্ডল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, একসাথে বসে আমাদেরকে শুনছেন, ভালো লাগলো। আপনি গান শুনতে চেয়েছেন বাদল ছায়াছবি থেকে খুরশিদ আলমের কণ্ঠে। চলুন আপনার পছন্দের গান দিয়ে শুরু হোক আজকের রূপালীর আয়োজন। নিশ্চয়ই সঙ্গে আছেন

নিশ্চয়ই আপনার পছন্দের গানটি শুনে মন ভালো হয়ে গিয়েছে। আরও অনেক মানে আপনাদের পছন্দের গান কিন্তু আমাদের তালিকায় রয়েছে। এবারে শোনাবো আপনাদের অনুরোধের গান। অনু বিশ্বাস, আপনি রায়ের মহল খুলনা থেকে আমাদের কাছে বিয়ের প্রস্তাব ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছিলেন। এবারে শোনাবো আপনার পছন্দের গান কনক চাপা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে।

0: বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।
2: একদমই তাই, সচেতনতাই কিন্তু জীবন বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার, এটি মনে রাখতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গানগুলো রূপালীর ভুবনে। আবারও একটি গানে যাব আর এর পরে আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে। নম্বরটি আবারও জানিয়ে দিচ্ছি
3: 01974121970। বন্ধুরা, এই নম্বরটিতে আর কিছুক্ষণের মধ্যেই কথা হবে, তবে এবারে আরও একটি গান শুনে নেওয়া যায়।
2: একদমই,
3: কোন ছবি থেকে শুনছি?
2: দিনমোহর। এই ছায়াছবি থেকে শুনবো ইন্দ্র কিশোরের কণ্ঠে, আর গানটি শুনতে যে আমাদের কাছে অনুরোধ করেছিলেন
3: রায়ের মহল খুলনার বন্ধু সুফল বিশ্বাস।
2: নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন।

0: কথা দিয়েছিলাম যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে, সময় কিন্তু চলেই এসেছে। সেই মহেন্দ্রক্ষণ, যে সময়টিতে আমরা আপনাদের অনুরোধগুলো শুনব, আপনাদের কথাগুলো শুনব। মনের কথাগুলো জানাতে আমাদেরকে অবশ্যই ফোন করতে হবে 01974121970 এই নম্বরটিতে, আমরা আপনাদেরই ফোনের অপেক্ষায়। কোন বন্ধু আছেন দেখে নেব প্রথমেই।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে? জি বন্ধু, কোন গানটি শুনতে চান?
2: আমাদের গানটা শুনুন না, প্রতীক গা শিল্পী রুনা লায়লা, গানের শিরোনাম বান্দা তুলেছে দোয়া কবুল কর মোরা দা।
0: ঠিক আছে,
1: নিশ্চয় বন্ধু, সঙ্গেই থাকবেন, আপনার গানটি অবশ্যই শোনানো হবে। দেখে নিচ্ছি পরবর্তী বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে।
0: হ্যালো,
3: নমস্কার,
0: আদাব, কে বলছেন?
3: জ্ঞানন্দ্রপাল বলছি,
0: ধন্যবাদ বন্ধু।
3: যাই হোক, সায়াসবের নাম হইলো বিজাচক, এই বিজাচক বৈশাখী থেকে একটি গান শোনাবেন, আপনারা ভালো থাকুন দিদি।
0: ঠিক আছে,
1: নিশ্চয় বন্ধু, সঙ্গেই থাকবেন সবসময় আপনারা, শ্রোতারাই আমাদের প্রাণ।
0: একদমই তাই, যে কোনো আয়োজনে কিন্তু আপনারা সঙ্গে থাকলে আপনাদের পছন্দের অনুরোধের গানগুলো আপনারা শুনতে পাবেন।
1: নিশ্চয়ই, দেখে নিচ্ছি এই পর্যায়ে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, শুভ সকাল, কে রয়েছেন, কোথা থেকে?
4: কথা বলছিলাম দীপঙ্কর, নন্দন প্রকাশ, খুলনা থেকে।
1: জি বন্ধু, কোন গানটি শুনতে চান?
4: আমাকে গান শোনাবেন বাবা কোনো সাকর সার ছবির থেকে। আমি বন্ধুদের তারপর সাত বছর পার্কে নিয়ে এসো, এশিয়ান গানটি শোনাবেন।
1: নিশ্চয় বন্ধু, বন্ধুরা আমাদের ফোন করতে পারেন 01974121970 এই নাম্বারে। বলতে বলতে আরেকটি ফোন চলে এসেছে, দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যালো,
0: হ্যালো,
5: আসসালামু
0: আলাইকুম। আসসালাম, জি আমরা সকলে ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। জি আচ্ছা বলুন। ঠিক আছে
1: বন্ধু, একটি চমৎকার গান শুনতে চেয়েছেন তাই না? দেখে নিচ্ছি এবারে কোন বন্ধুটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
0: বলুন। প্রশ্নটা কথা হচ্ছে 01974121970 এই নম্বরটিতে রূপালীর আয়োজনে এই মুহূর্তে আপনাদের সাথে, আপনাদের ফোনের অপেক্ষায়।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? জি বন্ধু, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। জি বন্ধু, আপনার অনুরোধটি করুন প্লিজ।
6: সুখের ঘরে দুঃখের আগুন, থেকে যে জীবনে তুমি ছিলে না সে জীবন, জীবন তো নয় তোমাকে।
0: ঠিক আছে, চমৎকার শিরোনামের গানটি আপনি শুনতে চেয়েছেন, আমাদের সঙ্গেই থাকবেন প্রতিটি আয়োজনে, নিশ্চয়ই আমরা শোনানোর চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের গানটি।
1: হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
6: কথা বলছি মিলন কুমার মণ্ডল, উত্তর পাঁচটা পাঁচশো থেকে।
0: বলুন।
6: পছন্দের ছবি মৌসুমি, দিতি আগুন, গানের কথা, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, আমার সাথে আছে কোকোনো লুৎপাদার।
0: আপনার ছায়াছবির নামটি বলুন।
6: ছায়াছবির নাম মৌসুমি।
0: ঠিক আছে
1: জি বন্ধু, সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই আপনার পছন্দের অনুরোধটি রাখা হবে, সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আবারও দেখে নিচ্ছি কি রয়েছেন আমাদের সঙ্গে, কোন বন্ধুটি যুক্ত হয়েছেন। হ্যালো, শুভ সকাল, কে রয়েছেন, কোথা থেকে?
0: বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।
3: কিছু কিছু ভালোবাসা এমন হয়, শিরোনামের গানটি শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে,
1: সঙ্গেই থাকবেন। এবারে আমাদের ফোন ইন পর্বের সর্বশেষ ফোন কলটি নিয়ে নিচ্ছি। কে রয়েছেন বলতে বলতেই ফোনটি কেটে গেল, দেখি কোন বন্ধু আবার যুক্ত হয়। হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম।
7: আমরা
0: সকলেই ভালো আছি বন্ধু, আপনি কেমন আছেন? গিয়াসউদ্দিন, জি বলুন। গানের কথা, গানের কথা আচ্ছা ঠিক আছে বন্ধু, বলেছিলাম আমরা সর্বশেষ ফোনটি নিব, তবে বন্ধুদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাই আমরা আরো একটি ফোন নিব এই মুহূর্তে। হ্যাঁ
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
8: আমি পুরোপাড়া আলম নগর কোটাঙ্গা থেকে জহুরুল ইসলাম বলছিলাম।
0: জি বলুন বন্ধু।
8: আমাকে গান শোনাবেন শক্তি, শক্তি আর গানের শিরোনাম অঙ্গে আমার ঝোঁজে লাগে, পানি সবাই কাপন লাগে।
0: ঠিক আছে
1: জি বন্ধু, এই ফোন কলটির মধ্য দিয়ে আমরা ফোন ইন থেকে বিদায় নিচ্ছি। এবারে আবারও চলে যাব গানে। এবার
0: আর ফোন ইন পর্বে যারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের সাথে কথা হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরও মন খারাপ করার কোনো কারণই, পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সাথে কথা হয়ে যাবে এমন প্রত্যাশাই। আবারও শোনাব গান ঘাটের মাঝে ছায়াছবি থেকে।
1: গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নন্দন প্রতাপ খুলনার বন্ধু দীপঙ্কর, এবং গানটির শিল্পী সাবিনা ইসমিন ও এন্ড্রু কিশোর।
0: তাহলে দেরি কেন, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

শুনছেন আপনাদের এই অনুরোধের গান রূপালীর আয়োজনে। আবার শোনাবো গান ভেজা চোখ ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন দিঘুরিয়া খুলনা থেকে রফিকুল।

0: বজ্রপাত থেকে রক্ষা পেতে সবচেয়ে নিরাপদ হল কোনো পাকা ভবনের ভেতর আশ্রয় নেওয়া। খোলা স্থানে থাকলে গুটি সুটি হয়ে বসে পড়ুন, অর্থাৎ মাথা নিচু করে হাঁটুতে গুজে থাকুন এবং কোন ধাতব বস্তু, উঁচু গাছ বা জলাশয় থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে পাকা ভবনের নিচে অবস্থান করা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের সময় জানালার কাছে বা বারান্দায় থাকা বিপজ্জনক। টিভি, ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন এবং কর্ড যুক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় গোসল করা, বেসিনে হাত ধোয়া বা পানির কল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ ধাতব পাইপের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। খোলা মাঠ, পাহাড়ের চূড়া বা উঁচু গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে কখনোই আশ্রয় নেবেন না। নদী, পুকুর বা সমুদ্র থাকলে দ্রুত ডাঙায় উঠে আসুন। যদি কোনো আশ্রয়স্থল না থাকে তবে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে বসে দুই কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাথা নিচু করে রাখুন, যেন শরীর মাটির সংস্পর্শে কম থাকে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকুন। ছাতা, সাইকেল, মোটরসাইকেল বা ধাতব কৃষি যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। গাড়ির ভেতর থাকাটা নিরাপদ, তবে গাড়ি বা কোনো ধাতব বাহনের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
1: রূপালী রায়চনের সর্বশেষ গানটি শুনবেন সত্যের মৃত্যুনায় ছায়াছবি থেকে, আব্দুল মান্নান রানার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে দুজন বন্ধু আমাদের কাছে অনুরোধ করেছিলেন, মনোজ মণ্ডল দাকুব খুলনা থেকে ও আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে। নিশ্চয় সঙ্গে আছেন, শুনতে থাকুন।

প্রিয় শ্রোতা, এই গানটির মধ্য দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি রূপালীর আয়োজন থেকে। নিশ্চয়ই রূপালী ডালিতে থাকা গানগুলো আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আয়োজনে আবার আপনাদের সাথে কথা হবে, এই প্রত্যাশায় জানাচ্ছি শুভ সকাল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রঙে। খেয়াল রাগে শুনবেন গানটি রণজিৎ কুমার সাহার কণ্ঠে।

0: रस के
1: রণজিৎ কুমার সাহার কণ্ঠে আপনারা এতক্ষণ রাগ রং শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী 6 ও 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 রবিবার বিকাল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সম্বর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 তারিখ সোমবার বেলা 11:00 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন অপি মণ্ডল। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন অপি মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ সাথে ছিলাম ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন অপি মণ্ডল। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় সাথে আছি ফাহমিতা নাহিন ওয়েন্ড্রিলা, অধিবেশন তত্ত্বাবধানে অপি মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃথা। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িত্বের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যা ও ভূমিধসে চলমান ত্রাণ পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ $10,00,000 দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পন্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায় নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। অর্থ ঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের উপর 15% মূল্য সংযোজন কর বা ফ্যাট দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট রায় বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে 15% ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থ ঋণ আদালত কর্তৃক প্রদত্ত আদেশটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এছাড়া স্থাবর সম্পত্তির ক্রেতাকে পণ্যের নিলাম ক্রেতা অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা অংশটুকু আইনগত কার্যকারিতাহীন। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল আরোপিত নিষেধাজ্ঞার আওতায় দেশটির বিদ্যুৎ গ্রিডকে সচল রাখার জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান অয়েল ইন্ডাস্ট্রি সাপ্লাই ইম্পোর্ট কোম্পানি রয়েছে। এটি কিউবার সাবেক রাষ্ট্রপতি রাহুল কাস্ট্রোর নাতি পরিচালনা করেন। এই নিষেধাজ্ঞার ফলে দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 1 বছর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার সীমিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কথিকা শুনবেন দুপুর 12:15। নাটক ভুলের সমাধি শুনবেন বেলা 2:30। রচনায় মোহাম্মদ শামসুজ্জামান, প্রযোজনায় দেবাশিস চক্রবর্তী। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 3:30। সাপ্তাহিক ঘটনাপলির উপর বিশেষ বেতার বিবরণী পরিক্রমা শুনতে পাবেন সন্ধ্যে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন রাত 9:20। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। হামদ নাথ শুনবেন দুপুর 12:40, বিকেল 3:05 এবং বিকেল 4:35। এছাড়া FM 88.8 মেগাহার্সে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী 6 ও 7 সেপ্টেম্বর 2026 তারিখ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 তারিখ রবিবার বিকেল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 তারিখ সোমবার বেলা 11:00 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। কেডিএর চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, নবীজির আগমনের আগে আরবসহ পুরো পৃথিবী ছিল অন্ধকার, অজ্ঞতা ও অন্যায় ভরা। তিনি এসে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। তাঁর জীবন ছিল শান্তি, ন্যায় বিচার, দয়া ও মানবতার মূর্ত প্রতীক। তিনি শত্রু মিত্র সবার সাথে ইনসাফপূর্ণ আচরণ শিখিয়েছেন। তিনি গতকাল খুলনার রায়ের মহল ডিগ্রি কলেজ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। এস এম শফিকুল আলম মনা বলেন, শুধু আনুষ্ঠানিকতা বা স্লোগানে দিনটি সীমাবদ্ধ রাখলে চলবে না। নবীজির আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ অনুসরণ করে জীবন করতে হবে এবং প্রিয় নবীর প্রকৃত অনুসারী হতে হবে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতির সভাপতিত্বে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গুর মতো মারাত্মক সংকট মোকাবেলায় কেবল সরকারি বা কোন একক সংস্থার উপর নির্ভর করা ঠিক নয়। এটি মোকাবেলায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল যশোর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক প্রধান অতিথি ছিলেন। সভায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। উদযাপন কমিটির আহ্বায়কের সভাপতিত্বে যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ জাতীয় কলেজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গতকাল 1000 গাছের চারা বিতরণ করা হয়। হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন হাইস্কুলের সাইক্লোন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে সব বিতরণ করেন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। খুলনার একটি আদালত শিশু ধর্ষণ চেষ্টা মামলায় একজনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 5 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শিশু সহিংসতা দমনে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আকরাম হোসেন গতকাল এ রায় দেন। প্রতিবছর জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনের অভ্যন্তরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে। এ সময় কর্মহীন হয়ে পড়েন সুন্দরবন নির্ভর হাজারো জেলে। এ সময় সরকারের পক্ষ থেকে জেলেদের মধ্যে চাল বরাদ্দ দেওয়া হয়। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: প্রতিবছর জুন থেকে আগস্ট টানা 3 মাস সুন্দরবনের অভ্যন্তরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে। এ সময়ে কর্মহীন হয়ে পড়েন সুন্দরবন নির্ভর হাজারো জেলে। তবে নিষেধাজ্ঞার এ সময়ে এবারই প্রথমবারের মতো সুন্দরবনের পশ্চিম ও পূর্ব বন বিভাগের আওতাধীন 8,271টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিতে 661.68 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। কয়রা উপজেলার 5 নম্বর কয়রা গ্রামের জেলে বিল্লাল হোসেন জানান,
3: সরকার আমাকে যে সহযোগিতা দিচ্ছে কম বেশি আমরা আল্লাহ ইচ্ছে আমরা পাচ্ছি, ৪০-৪০-৮০ কেজি চাউল পাচ্ছি, সেভাবে আমাদের সংসারটা যে আছে একটু আমার কষ্ট যাচ্ছে, কিন্তু এই চাউল পাওয়ার পরে আমরা একটা সচল আছে এখন বর্তমানে একটু।
2: জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, খুলনার কয়রা, পাইগাসা ও দাকুপ উপজেলার 4,208টি জেলে পরিবারকে পরিবার প্রতি 80 কেজি করে মোট 336.64 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস জানান,
4: সুন্দরবনের উপর নির্ভরশীল যারা জেলে এই তাদের 3 মাসের বন্ধকালীন সময় থাকে বন্ধ কর্তৃক তাদের ধারণ করা হয়। এই বন্ধকালীন সময়ের জন্য 2,082 জন জেলের জন্য আমরা এবার চাল বরাদ্দ পেয়েছি।
2: খাদ্য সহায়তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বন বিভাগ, যেমনটা বলছিলেন বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান।
5: অভ্যন্তরে যারা মাছ ধরত মানে বিএলসি নারী যারা বোট লাইসেন্স সার্টিফিকেট জেলে বাওয়ালি মাওয়ালি যারা আছে আপনার এদের আপনার কোন আপনার খাদ্য সহায়তা দেওয়া হতো না। আপনার এই প্রথম আপনার জুন জুলাই আগস্ট 3 মাস আপনার বন্ধ থাকে, তার মধ্যে আপনার ওই যে জুন তো চলেই গেছে, জুলাই এবং আগস্ট এই 2 মাস তারা আপনার মাসে 40 কেজি করে জন প্রতি।
2: বন নির্ভর জেলেরা তাদের প্রত্যাশা, সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ থাকার সময় প্রতি বছরই সরকার তাদের পাশে থাকবে এবং সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়তপুর মাঠে 16-দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় শাহেরবগর ফুটবল একাদশ 2-1 গোলে ছাতিয়ান ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে কথিকা। কথিকা পাঠে অধ্যাপক দীপঙ্কর ঘোষ।
6: শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মদিনের উৎসবই হল জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি এই জন্মাষ্টমী ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে পালন করে থাকেন সনাতন ধর্ম অবলম্বীরা। সনাতনীরা মনে প্রাণে বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন সত্য ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য, ভক্তের মুক্তির জন্য তাদের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে সংক্ষেপে বলতে হয়, দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তারা এবং ভক্তের ডাকে সাড়া দেন ভগবান। একদিন আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস। এমন সময় দৈববাণী হল, বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস। তবে বসুদেব তাকে এই বলে নিবৃত্ত করলেন, আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন, আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে, জন্মের পরই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয়ে কাটাবেন। বসুদেবের যুক্তি কংসের মনঃপুত হল, তিনি তাদের কারাবন্দী করলেন। এরপর থেকে একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব। তবে সপ্তম সন্তান হাতে নেওয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায়। যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায়। এরপর ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্মদিন দেবকী। সে রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ, বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে ছিল না কোনো রক্ষী। এমন সময় এক দৈববাণীতে ওই সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুল নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয় এবং কারাগারের দরজাও খুলে গেল। ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরার রাজ কংসকে পরাজিত ও হত্যা করেন। সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয়, মঙ্গল হয়, পরিবার, দেশ ও সমাজের। তাই তো শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বে সনাতন ধর্ম অবলম্বীরাই তিথিটি ভক্তি ভরে পালন করে থাকেন। শ্রীমদ গীতায় বলা হয়, যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবে তাকে কৃপা করি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধির অর্থ হল ভগবত প্রেমী, ধর্মাত্মা, সদাচারী, নিরাপরাধ মানুষের উপর নাস্তিক, পাপী, দুরাচার, বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া। মানুষের মধ্যে সদ্গুণ সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ দুরাচার অত্যধিক বৃদ্ধি পায়। আর যখনই এমন পাপাচার শুরু হয় পৃথিবীতে, তখনই শ্রীকৃষ্ণ দুষ্কৃতকারীদের বিনাশ, সাধুর রক্ষা, ধর্মসংস্থাপন রূপে পৃথিবীতে আসেন। জন্মাষ্টমী কেবল একটি উপবাস বা আচার অনুষ্ঠান নয়, এর একটি আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। এটি আমাদের শেখায় যে যখনই সমাজে অন্ধকার নেমে আসবে, তখনই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে আলোর দিশা মিলবে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, জন্মাষ্টমী পালিত হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, যখন আকাশে ঠিক অর্ধেক চাঁদ দেখা যায়। আধ্যাত্মিক গুরুদের মতে, এই অর্ধচন্দ্র দৃশ্যমান বস্তুগত জগৎ এবং অদৃশ্য আধ্যাত্মিক জগতের মধ্যকার এক নিখুঁত ভারসাম্যকে নির্দেশ করে। যতদূর জানা যায়, শুরুতে এই আনন্দ উদযাপন কেবল গোকুল, বৃন্দাবন ও মথুরা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে শ্রীকৃষ্ণ যখন অত্যাচারী রাজা কংসকে বধ করেন এবং মথুরার সিংহাসনে উগ্রসেনকে পুনর্বহাল করেন, তখন থেকে মথুরায় প্রতি বছর তার জন্মতিথি প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হতে শুরু করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মাষ্টমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, তার ইতিহাস প্রায় 400 বছরের পুরানো। 1555 সালে পুরানো ঢাকার বংশালে এক সাধুর হাত ধরে এই ঐতিহ্যবাহী শোভাযাত্রার সূচনা হয়েছিল। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এবং বৃহৎ জন্মাষ্টমী শোভাযাত্রা হিসাবে স্বীকৃত।
0: এতক্ষণ শুনলেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে কথিকা। কথিকা পাঠ করে শোনালেন অধ্যাপক দীপঙ্কর ঘোষ। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ শুনবেন শিল্পী মোহাম্মদ শফিউল ইসলাম।

আল্লাহ পাকের শানে আপনারা পরপর দুখানি হামদ শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ শফিউল ইসলাম। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞা সূচক ব্যবহার করিও না এবং জমিনের ওপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হেমান্তারগণ, তোমরা ইনসাফের ওপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হবে জুমার নামাজের আজান ও দোয়া।

0: والفضيلة وضعت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোঁটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, সে অহংকার হতে মুক্ত। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন হামদ ও নাথ।

0: বি নিতুই তোমার নামের বাণী।
1: আপনারা এতক্ষণ হামনাথ শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

দূরে ও কাছে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, শহরে, যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রিয় শ্রোতা, আজ এ অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ছায়াছবির গান, আর সাথে থাকছি আমি মমতাজ খন্দকার লাবণী। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় আছেন প্রদীপ কুমার মেধা। শ্রোতা বন্ধুরা, আর গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমাদের ফোন ইন প্রোগ্রামে কথা হবে বেলা দুটার পরে। যেহেতু অনেক বন্ধুরা বলেন আজ জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আপনারা চান আমাদের সাথে সংযোগ হতে, তাই আমরা আজ দুটোর বাংলা সংবাদের পরে আপনাদের সাথে সরাসরি ফোন ইন প্রোগ্রামে কথা বলবো। আর এই জন্য আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। তো বন্ধুরা, আর কথা নাই, চলুন চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। আর প্রথমেই আপনাদেরকে শোনাবো নসিমন ছায়াছবি থেকে একটি গান, আর যে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনি। তো বন্ধু, শুনুন পছন্দের এই গান।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, এবারে শোনাব রং নাম্বার ছায়াছবি থেকে একটি গান, আর যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এই সব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।

শ্রোতা বন্ধুরা শুনলেন ডেঙ্গু বিষয়ক স্পট। আমরা সবাই সচেতন থাকব, ডেঙ্গু হতে মুক্ত থাকব। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আর এ পর্যায়ে আপনাদেরকে শোনাব রশিয়া সুন্দরী ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর।

বন্ধুরা শুনছেন ছায়াছবির গান, আর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আর এবারে শুনবেন সিস্টেম ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী 6 ও 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখ ঠাকুরগাঁও জেলায় সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকেল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 সোমবার বেলা 11:00 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, আর এবারে আপনাদেরকে শোনাবো ভিলেন ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন ও আসিফ।

বন্ধুরা, বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে এবারে আপনাদেরকে শোনাবো বিচার হবে ছায়াছবি থেকে একটি গান। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন।

বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে সময় হয়ে গেল বেলা দুটোর বাংলা সংবাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিনাত আক্তার। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। এদিকে যথাযথ ধর্মীয় আচারবিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন। গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত এক মাদক বিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই সরকারের মূল লক্ষ্য নয়, একে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাই চূড়ান্ত উদ্দেশ্য। তরুণদের সুরক্ষায় দিক নির্দেশনা দিয়ে মীর মোহাম্মদ হেলালুদ্দিন বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট রায়ে বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের উপর উৎসে 15% ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত কর্তৃক প্রদত্ত আদেশটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এছাড়া স্থাবর সম্পত্তির ক্রেতাকে পণ্যের নিলাম ক্রেতা অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা অংশটুকু আইনগত কার্যকারিতাহীন। নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধ্বস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায়, নেপাল ও চীন সীমান্তে এখনও 5600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোন ধরনের আলোচনা হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সব পথ খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে ইরানের জবাব হবে অসম ও বহুমাত্রিক। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ ও বিকল্প পর্যালোচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেলা দুটোর বাংলা সংবাদে পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানে শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান, আর কথা দিয়েছিলাম বেলা দুটোর বাংলা সংবাদের পরে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ফোন ইন প্রোগ্রামে। আর হ্যাঁ বন্ধু, আর ঠিক একটি গানের পরেই আপনাদের সাথে আমরা সরাসরি ফোন ইন প্রোগ্রামে যুক্ত হব, শুনব আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা, আপনাদের পছন্দের গানের কথা। তো চলে যাচ্ছি এবার যে গানটি শোনাব, গানটি নেওয়া হচ্ছে না বলো না ছায়াছবি থেকে। গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর ও সামিনা চৌধুরী, আর গানটির পরেই আমরা সরাসরি যুক্ত হব ফোন ইন প্রোগ্রামে।

0: বন্ধুরা, আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 0194-121-970। আর দেখি কে আছেন আমাদের সাথে। প্রথম কলটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে?
1: দিদি আদাব।
0: আদাব, কে বলছেন?
1: আমি মিলন বাবু, বয়রা বাজার।
0: বয়রা বাজার থেকে মিলন বাবু, বলুন। আচ্ছা, ঠিক আছে বন্ধু।
1: রবীন্দ্রনাথ শিল্পী, রবীন্দ্রনাথ গানের কল্পি, গানের কলি। ও তুই ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষ খেতে চলে যায়। এই গানটা শুনাবেন, ভালো থাকবেন আপনারা।
0: আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য, মিলন বাবুকে। বয়রা খুলনা থেকে ফোন করেছিলেন। বন্ধুরা, দেখি এই পর্যায়ে কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম, আপুরা কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কি বলছেন আপনি?
2: প্রথম মিলন বাবুর আগে ফোনটি আমারই ছিল, যাই হোক এক সেকেন্ডের জন্য কাটে গেছে। আমি কথা বলতেছি বাগেরহাট বিলকুল কোচুয়া থেকে, মোহাম্মদ সাইদুল মোল্লা বলছি, আপনাদের নিয়মিত শ্রোতা।
0: আচ্ছা, মোহাম্মদ
2: আমাকে গান শুনাবেন হচ্ছে ছেলেকার ছবি থেকে, সৈয়দ আব্দুল হাদি ও কনক চপার কণ্ঠে ছেলেকার ছবি, ছেলেকার।
0: আচ্ছা, মোহাম্মদ সাইফুল মোল্লা সহ যারা শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। বন্ধুরা, চলে যাব এবার পরবর্তী ফোনে। আমাদের জন্য অপেক্ষা করছেন অনেক বন্ধুরা। ফোন করতে পারেন 0194-121-970। বন্ধুরা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান, আর চলছে ফোন ইন প্রোগ্রাম, আপনাদের সাথে আমাদের সরাসরি কথা বলার অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা আসলে অনেক, আরেকটি ফোন চলে এসেছে, চলে যাচ্ছি ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি, কে বলছেন?
2: প্রকাশ বিশ্বাস।
0: প্রকাশ দা,
2: খালি বাজার মাগুরা থেকে বলছি।
0: প্রকাশ বিশ্বাস, হ্যাঁ বলুন।
2: ছবির নাম আপনাকে
0: আচ্ছা, ঠিক আছে বন্ধু, লিখে রাখছি, নিশ্চয়ই শোনাবো, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ প্রকাশ বন্ধুকে আমাদের কাছে ফোন করবার জন্য। বন্ধুরা, আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের করার গানগুলো শোনানোর জন্য। দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে বলছেন আপনি?
3: কথা বলছি মোহাম্মদ আব্দুর রউফ জয়ন্তী, উনি সাধারণপুর বগুড়া হচ্ছে।
0: আব্দুর
3: রউফ,
0: রউফ জি।
3: ছবির নাম হলো হৃদয় আমার।
0: জি,
3: গানের হৃদয় আমার,
0: হৃদয় আমার। বগুড়া থেকে, ঠিক আছে রউফ ভাই, অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য। বন্ধুরা শুনছিলেন ফোন ইন প্রোগ্রাম, চলে যাবো আরো একটি ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনিও হৃদয় আমার ছায়াছবির গান শুনতে চেয়েছেন আব্দুর রহমান, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আব্দুর রহমান ফোন করেছিলেন পাংশা রাজবাড়ি থেকে। চলে যাব পরবর্তী ফোনে, কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, আমি সালাউদ্দিন লিটন বলছিলাম, গজারিয়া মুন্সিগঞ্জ থেকে।
0: জি লিটন ভাই, বলুন।
4: আমি শেষ কলা ছবির গানটা শুনতে চাই, রুনা লালা ইন্দু কিশোর ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, সন্ধ্যা সন্ধ্যা এই গান দিন মুখোপাধ্যায়।
0: শেষ খেলা ছবির গান, আচ্ছা আপনি বলছিলেন, ধন্যবাদ। বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সালাউদ্দিন লিটন ভাইয়ের শেষ কলা ছবির গান শুনতে চেয়েছেন, চমৎকার ছবির গান। দেখি এর পরে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম
0: আসসালাম।
5: আমিনুর রহমান, বেল্লা পোস্ট সংগ্রাম জোরানা দেবটাঙ্গা থেকে।
0: আমিনুর রহমান বলুন।
5: বেল্লা পোস্ট সংগ্রাম জোরানা দেবটাঙ্গা থেকে গান শোনাবেন আদর সন্তান শিল্পী সৈয়দ আব্দুল হাদি। গানের কথা, আমার জীবন আজ নিগুণ আশা, নিগুণ অশ্রু, নিগুণ ভালোবাসা, এই গানটা শোনাবেন।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ আব্দুর রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে ফোন করবার জন্য। বন্ধুরা, চলছে ফোন ইন প্রোগ্রাম, আপনাদের সাথে আমাদের সরাসরি কথা বলার অনুষ্ঠান। চলে যাব আরো একটি ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম।
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। কি বলছি?
6: মা বলছি মাগুরা থেকে।
0: জি সীমাপু,
6: শোনাবেন রাক্ষস ছবি থেকে শিল্পী আশা ও দোলা রহমানের কণ্ঠে এসে গেছি বন বাজারে, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সীমা আমাদের কাছে ফোন করবার জন্য, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা বন্ধুরা ফোন করছেন, আরো একটি ফোন আসছে, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
7: হ্যালো,
0: আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আবু।
0: ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কি
7: বলছেন? খুব ভালো আছি, আর 7 দিন পরে লাইন।
0: ও আচ্ছা ঠিক আছে।
7: এটা থেকে বলছি আফজাল
0: মোল্লা। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আফজাল ভাই বটিয়াঘাটা থেকে ফোন করেছিলেন। এরপরে কে আছেন? হ্যালো হ্যালো
8: হ্যালো,
0: আপন পর ছায়া ছবি থেকে গান শুনতে চেয়েছেন বশির আহমেদের কণ্ঠে। অনেক ধন্যবাদ, চমৎকার একটি গান বন্ধু, অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। বন্ধুরা চলছে ফোন ইন প্রোগ্রাম, আপনারা আমাদের সাথে কথা বলছেন ফোনে। 01974121970 এই নম্বরে চলে যাব আরও একটি ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। না না, সেই জন্যই কিন্তু আজকে আমরা অবশ্যই বন্ধু, আমি আজকে বলে দিয়েছি জি, আমরা চেষ্টা করব। হ্যাঁ, বাবা কেন চাপ করবো,
8: আমার মতন খোকন সরকার, আব্দুর রহমান, মিলন বাবু, মিলন কুমার মন্ডল,
0: অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠান শুনবার জন্য। আর আপনার মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়ে দেব যে প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজের পরেই যেন ফোন ইন প্রোগ্রামটা নেওয়া হয়, আর আজও কিন্তু তাই নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, শুভ দুপুর। দীপঙ্কর
9: নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: জি
9: বন্ধু, আমার ছায়া ছবি থেকে একটাই কথা আছে বাংলাতে, এখান শোনাবেন পেয়ালি মন্নার শিল্পী।
0: একটাই কথা আছে বাংলাতে, জি অনেক ধন্যবাদ আপনাকে নন্দনদা। বন্ধুরা, আর এই ফোনটির মাধ্যমে আমরা শেষ করতে চাই আমাদের ফোন ইন প্রোগ্রাম। নিয়ে নিচ্ছি আজকের ফোন ইন প্রোগ্রামের সবশেষ ফোনটি। হ্যালো, আসসালামু আলাইকুম।
10: ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কে বলছেন?
10: আপু শুভ দুপুর।
0: শুভ দুপুর।
10: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন।
11: ইসলামউদ্দিন
0: জি
11: জি আপু শৈলকুপা থেকে শোনাবেন সুখের ঘরে দুঃখের আগুন থেকে
0: সুখের ঘরে দুঃখের আগুন
11: ভালো থাকবেন
0: জি আপনিও ভালো থাকবেন বন্ধুরা এই ফোনটির সাথেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠানের ফোন ইন প্রোগ্রাম যারা আমাদের কাছে ফোন করেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর যারা ফোন করে চেষ্টা করেছেন কিন্তু হয়তো লাইন পাননি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি তবে নিরাশ হবেন না নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে আর বন্ধুরা ফোন ইন প্রোগ্রামের পরে আমরা চলে যাব আবারও আমাদের মূল অনুষ্ঠানে অর্থাৎ ছায়াছবির গানের অনুষ্ঠানে আর এবারে আপনাদেরকে শোনাব রুস্তম ছায়াছবি থেকে একটি গান যে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও মনির খান

বন্ধুরা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমী অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানের এবারে আপনাদেরকে শোনাবো সবশেষ গানটি। গানটি নেওয়া হয়েছে চন্দ্রকথা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী।

বন্ধুরা, এই গানটির মাধ্যমে শেষ হলো আজকের বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক বেলা 1:05 শোনার আমন্ত্রণ রইল। যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজ বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মমতাজ খন্দকার লাবণী, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন ফাতেমা খাতুন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনাই আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।

0: বেলা দুটো বেজে ৩০ মিনিট, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্সে, এবং একই সাথে এফএম ৮৮.৮ মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে নাটক। আপনারা শুনবেন নাটক ভুলের সমাধি, রচনা মোহাম্মদ শামসুজ্জামান, প্রযোজনা দেবাশীষ চক্রবর্তী।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আজকের নাটক ভুলের সমাধি, রচনা মোহাম্মদ শামসুজ্জামান, প্রযোজনা দেবাশীষ চক্রবর্তী, নাট্যানুষ্ঠান ভুলের সমাধি।

0: ইমন, তুমি কতদিন বলেছো বেড়াতে নিয়ে যাবে, চলো না আজ কোথাও যাই, বলো যাবে না?
1: আচ্ছা, অনেকদিন ধরে যখন বলেছি তখন আজ তোমাকে নিয়ে যাব। তো বলো কোথায় যাবে?
0: কোথায় যাব, কোথায় যাব, চলো পার্কে যাই।
1: হ্যাঁ তাই চলো। এসো নিশিতা, এই জায়গাটায় বসি।
0: আচ্ছা
1: আচ্ছা নিশিতা, আজ দশই আসছেন?
0: তা জানি না, তবে আজ 25শে সেপ্টেম্বর এটা জানি।
1: তোমার দেখছি ইংরেজি তারিখ বেশ মনে আছে।
0: হ্যাঁ তা অবশ্য আছে,
1: আমরা বাঙালি তাই বাংলা তারিখ আমাদের মনে রাখা দরকার। এই বাংলা ভাষার জন্যে আমাদের ভাইদের কত রক্ত দিতে হয়েছে।
0: হ্যাঁ এ কথা সত্য।
1: সালাম, রফিক, জব্বার, বরকত, আরও নাম না জানা এইসব মেধাবী ছাত্রদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি, তাই আমাদের সব কিছু বাংলায় অগ্রাধিকার দেওয়া উচিত। অবশ্য অন্য ভাষার যে বাধা দিচ্ছি তা না।
0: সে ঠিক।
1: থাকো সব কথা। এই যে ভাই, এদিকে একটা পত্রিকা দাও তো। হ্যাঁ দাও।
0: লিমন দেখো দেখো কি সুন্দর দুটো পাখি ডালের উপর মুখোমুখি বসে আছে।
1: ওরা মনে করো আমাদের মতো,
0: তাই নাকি?
1: হ্যাঁ।
0: আচ্ছা লিমন, আজ তোমাকে একটা মজার গল্প শোনাবো, তুমি শুনবে। একি হঠাৎ তোমায় এত বিষণ্ণ দেখাচ্ছে কেন?
1: নিশিতা, পত্রিকায় দেখলাম আজ দশই আশ্বিন, তাই আজ ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার গল্প শোনা হবে না। নিশিতা, আজ বের হওয়াটাই আমার ভুল হয়েছে।
0: কেন লিমন, আজ তোমার কি সমস্যা যে তোমার আজ বের হওয়াটাই ভুল হয়েছে?
1: আজকের এই দিনটায় আমার জীবনে কঠিন ইতিহাস হয়ে আছে।
0: তুমি বিয়ে করে ফেলো, দেখবে সব ভুলে গেছো।
1: কিছু কিছু স্মৃতি আছে যা ভোলা যায় না, আর সেই স্মৃতির বোঝা মাথায় নিয়ে মৃত্যুর কোলে ঘুমোতে হয়। আর বিয়ের কথা বলছো, সে মনে হয় আমার জীবনে হবে কিনা জানি না।
0: কেন হবে না লিমন?
1: এক বছর তুমি আমার সঙ্গে থেকেও আমার মনের অবস্থা বুঝতে পারোনি।
0: কি করে বুঝবো বলো?
1: নিশিতা, আমি যে বন্ধু, জীবন আমাকে বেঁধে রেখেছে, তোমার সাথে এতদিনের চলাফেরা, এত কাছে পাওয়া, সব শুধুই স্মৃতি হয়ে থাকবে।
0: না না লিমন না, আমি আমি তো সইতে পারবো না।
1: জানি পারবে না, তবু যে তোমাকে তোমাকে পারতেই হবে।
0: এতদিন পাশে থেকে এখন এখন কি করে দূরে থাকবো?
1: কি করে আমি সে কথা তোমাকে বুঝাবো নিশিতা, ব্যথার আগুনে পুড়ে গেছে আমার সব ভাষা।
0: লিমন, কত বিকেল কত সন্ধে তুমি আমি পার করেছি, যদি যদি কোনোদিন কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তবে আমায় ক্ষমা করে দিও।
1: নিশিতা, কেন তুমি শুধু শুধু এসব কথা বলছো? প্রতি বছর এই দিনে আমি মৃত্যুর মতো নিথর হয়ে পড়ে থাকি, আর তুমি বিয়ের কথা বলছো? ওটাই তো আমার জীবনে কাল হয়ে আছে।
0: কি সে কথা তুমি আজও তা বলনি?
1: বললে হয়তো মনের দিক থেকে কিছুটা হালকা হতে পারতাম।
0: তাহলে তাহলে তুমি বলো, বলো সে কথা।
1: তুমি শুনবে সে কথা?
0: হ্যাঁ আমি শুনবো, আমি শুনবো।
1: তবে শোনো সে কাহিনী। আমি একদিন ট্রেনে চড়ে যাচ্ছিলাম, একটা স্টেশনে পৌঁছালে একটা ষোলশী মেয়ে ও মধ্যবয়সী এক মহিলা ট্রেনে উঠে আমার পাশের সিটে বসলেন। একটু পরে একটা লোক এসে বলল,
2: আপনারা শুনছেন?
1: জি বলুন।
2: আপনারা পাশের রুমে যান, এই রুমটা ভিআইপি লোকদের জন্য।
3: কি বলছিস?
1: চলুন চলুন আমরা নেমে যাই।
3: না আপনারা কেউ নামবেন না, আমরা ফ্রি যাচ্ছি না? এটা নাকি ভিআইপি রুম, তা অবশ্য কোথাও লেখা নেই। আপনারা সবাই বসুন, দেখি উনি কি করে নামায় আমাদের।
2: আপনাদের নামতেই হবে, দেখছেন না রুমটা সাজানো গোছানো।
3: আপনি কি বলতে চান আমরা অপরিষ্কার রুমে বসবো? এমনটা ভাবলে ভুল করেছেন। আপনারা সবাই চুপ করে বসুন, কেউ নামবেন না।
1: আপনারা কোথায় যাবেন?
3: আমরা মথুরামপুর যাব।
1: বেশ ভালোই হলো, কথা বলতে বলতে যাওয়া যাবে।
3: আচ্ছা, আপনি কোথায় যাবেন?
1: আমিও মথুরামপুর যাব। আপনার সাথে উনি কে?
3: আমার মা।
1: কোথায় গিয়েছিলেন আপনারা?
3: কোর্টে, কোর্টে গিয়েছিলাম, একটা জমি জমা সংক্রান্ত কাজ ছিল।
1: কোর্টে? কোর্টের নাম শুনলেই তো ভয় হয়, কোর্টের ইট পাথরগুলো চাতকের মতো চেয়ে থাকে।
3: তবু আমাদের যেতে হয়েছে। ও, আমরা তো কথায় কথায় পৌঁছে গেছি। এসো মা, আপনি নামবেন না?
1: হ্যাঁ, এই যে নামছি।
3: চলুন, এটুকু পথ হেঁটেই যাই, সামনে গিয়েই আমাদের বাড়ি।
1: হ্যাঁ, তাই চলুন, কথা বলতে বলতে যাওয়া যাক। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, সবুজ গাছপালা, কি সুন্দর পরিবেশ। যাক, ওসব কথা থাক, এবার আপনার বিষয়ে কিছু কথা বলবো।
3: বলুন, কি বলবেন?
1: আপনার মতো মেয়ে এ সময় সমাজে প্রয়োজন।
4: বাবা, ও খুব নরম প্রকৃতির মেয়ে ছিল। ওর বাবা মারা যাওয়ার পর ওর কাকারা আমাদের সব সম্পত্তি জাল দলিল করে দখল করে নিয়েছে, এমনকি আমাদের বাড়ি থেকে বের করে দিতে চায়।
1: তা আপনারা কারো পরামর্শ নেননি?
4: হ্যাঁ, তাই তো কোর্টে উকিলের কাছে পরামর্শ নিতে গিয়েছিলাম। কিছুদিন কোর্টে ইট পাথরের মানুষের সাথে কথা বলে ওর মন শক্ত হয়ে গেছে, তাই কোনো অন্যায় দেখলে ও কথা বলতে ভয় পায় না।
1: হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ দরকার।
4: শিউলির কথায় কিছু মনে করো না বাবা। তা বাবা, তুমি কার বাড়ি যাবে?
1: আমার দূর সম্পর্কের এক মামা বাড়ি।
4: ওখানে কি কোনো কাজে যাচ্ছ?
1: হ্যাঁ, ওখানে একটা প্রাইভেট শিক্ষালয় খুলব।
3: যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো?
1: জি, বলুন।
3: আপনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো মনে হলো, তাই বলছি, আমার বাবার একটা লাইব্রেরি আছে, আপনি ইচ্ছে করলে বাবার সেই পরিত্যক্ত লাইব্রেরিটা খুলতে পারেন, সাথে ছাত্রদেরও পড়াতে পারবেন, আমরা আপনাকে সার্বিক সহযোগিতা দেব।
4: তা বাবা, শিউলি যখন বলছে তখন তুমি ইচ্ছে করলে লাইব্রেরিটি চালাতে পারো, থাকা খাওয়া আমাদের এখানেই হবে।
1: ঠিক আছে, আপনারা যখন বলছেন তাই হোক।
4: এসো বাবা, ওই যে আমাদের বাড়ি।
1: জি জি, চলুন
4: এসো।
5: ভাবি, ভাবি।
4: কে, কি ডাকে?
5: এই যে আমি সিরাজুল, শুনতে পেলাম আপনাদের বন্ধ লাইব্রেরি আবার চালু হচ্ছে।
4: হ্যাঁ, সাথে শিক্ষালয়ও খোলা হবে।
5: ভালোই হবে, এলাকার ছেলেমেয়েরা বেশ উপকৃত হবে। এপাড়ার ছেলেমেয়েকে আমি এখানে আসতে বলবো। যাই ভাবি, একটু ব্যস্ত আছি।
4: আচ্ছা এসো।
6: মা, ও মা,
4: এই যে আমি এখানে, কি বলছিস?
3: বলছি লিমন ভাই কোন রুমটায় থাকবে?
4: ওই যে পূব দিকে যে রুমটা, ওই রুমটা ঠিক করে দে। আমি ওষুধ খেতে গেলাম, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে।
1: শিউলি, তাহলে ওই নামটাই থাক, মধুরামপুর আদর্শ লাইব্রেরি ও শিক্ষালয়।
3: হ্যাঁ, নাম যা হয় হোক, পড়ালেখা ভালো হওয়া দরকার। তা আপনার প্রথম ছাত্র কে হবে শুনি?
1: আমার এখানে প্রথম ভর্তি হবে ছাত্রী।
3: ছাত্রী?
1: হ্যাঁ, আর সে ছাত্রী হবে তুমি।
4: মা শিউলি।
3: জি মা।
4: রুমটা কি ঠিক করেছিস?
3: হ্যাঁ মা, ঠিক হয়েছে।
4: তাহলে বাবা, তুমি কাল থেকে শুরু করো।
1: জি চাচি আম্মা, আগামীকাল থেকে শুরু করবো ইনশাল্লাহ।
3: মা, ওই যে পাশের বাড়ির লোকটা তোমার সাথে কথা বলছিল না, ও কিন্তু আবার নতুন মতলব নিয়ে তোমার কাছে এসেছে।
4: হ্যাঁ, তা আমি জানি।
3: বাবা মারা যাওয়ার পর উনি তো আমার কাকাদের সাথে বিভিন্ন কথা বলে আমাদের অনেক ক্ষতি করেছে। ও খুব খারাপ মানুষ মা, ও খুব খারাপ।
4: জানি মা, আমি সব জানি, সময়ের অপেক্ষায় থাক। চল মা, ঘরের কাজগুলো সব গুছিয়ে নেই।
3: চলো।

0: নিশিতা, সেই থেকে আমি ওদের ওখানে লাইব্রেরি ও শিক্ষালয় চালাতে লাগলাম। বেশ ভালোই দিন কাটতে লাগলো আমার। ওখান থেকে যা পেতাম তাতে আমার পকেট খরচা হয়েও টাকা জমত।
1: তারপর
0: চাচি আম্মা আমাকে নিজের ছেলের মতো দেখতেন, আমিও তাকে মায়ের আসন দিয়েছিলাম।
1: তারপর কি হলো?
0: তারপর দুজনের হাসি ঠাট্টার মধ্যে দিয়েই বেশ দিন কাটতে লাগলো আমাদের। একটু একটু করে আমি ওর মায়াবী চোখের দিকে তাকিয়ে ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম। বিন্দু বিন্দু করে আমার ভালোবাসার পূর্ণ ডালিখানি আমি ওর ভালোবাসার ঝুলিতে দিলাম।
1: তারপর তারপর কি হলো?
0: তারপর শিউলিও তার সমস্ত ভালোবাসা আমাকে উজাড় করে দিল। শিউলির মা কোনোদিন আমাদের পথের বাধা হয়ে দাঁড়াননি। এভাবে আমরা অনেক দূর এগিয়ে চললাম।
1: হ্যাঁ, বুঝলাম।
0: একদিন সন্ধ্যার পর আমার এক ছাত্রীর সাথে তার অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিলাম। আমি তার বাবাকে দেখে শিউরে উঠি। কি কষ্ট, কি যন্ত্রণা! এই যন্ত্রণা নিয়ে সে মৃত্যুর প্রহর গুনছে।
1: ভেরি স্যাড।
0: আমি তার গায়ে মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, ওকে ভালো করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি দয়ার মালিক। এরপর আমি চলে আসার সময় কিছু টাকাও দিয়ে এলাম ওর বাবার চিকিৎসার জন্য।
1: খুব ভালো কাজ করেছিলে। তারপর কি ঘটেছিল?
0: তারপর বাড়ি এসে দেখি শিউলি মন ফাড় করে বসে আছে। অবশ্য তখন রাত একটু বেশি হয়েছে।

0: এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আপনি?
1: ও তাই বুঝি, সেই জন্য তোমার মন খারাপ? না শিউলি, আমি তেমন ছেলে নই, তুমি কোনো চিন্তা করো না, আমি সব তোমাকে খুলে বলবো। আমি কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সব বলবো, কেমন?
0: আমাকে আর বলতে হবে না, আমি সব শুনেছি। ছি ছি ছি ছি ছি, এত ছোট মন আপনার, এ আমি আগে জানতাম না।
1: শিউলি,
0: আপনাকে ভালোবেসে আমি ভুল করেছি।
1: শিউলি,
0: ভুল করেছি আমি, আপনাকে বিশ্বাস করেছিলাম, সেটা সেটাই আমার বড় ভুল হয়েছে।
1: শিউলি, তুমি আমার কথা শোনো আগে, তারপর তুমি যা ইচ্ছে বলো, আমি কোনো উত্তর দেব না।
0: উত্তর দেওয়ার মতো মুখ থাকলে তো উত্তর দেবেন আপনি।
1: শিউলি, তুমি বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি।
0: বিশ্বাস করি না আমি।
1: তুমি আমার কথা বোঝবার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। তুমি ভুল বুঝো না শিউলি, তুমি ভুল বুঝো না।
0: আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এখন এখান থেকে গেলে আমি খুশি হব।
1: তুমি একই বলছো শিউলি।
0: আমি ঠিকই বলছি।
1: তুমি একথা বলতে পারলে? তুমি সিদ্ধান্ত বদল করো শিউলি।
0: না,
1: তুমি সিদ্ধান্ত নিও না।
0: না, আমি আর পারছি না। আপনি সামনে থেকে চলে যান
1: শিউলি,
0: চলে যান
1: শিউলি।
0: না, আমি আপনাকে কোন অধিকারে ধরে রাখবো? কেন আমি এসব কথা বলছি, কেন বলছি এসব কথা আপনাকে আমি?
1: শিউলি, তুমি আমায় এভাবে ফিরিয়ে দিও না, এভাবে ফিরিয়ে দিও না শিউলি।
0: আমি আপনাকে ফিরিয়ে দিতে চাইনি, আপনি নিজেই আপনার যাওয়ার পথ বেছে নিয়েছেন।
1: শিউলি,

0: নিশিতা, এরপর আমি শিউলিকে অনেক বুঝিয়েছি, তবু তবু ও আমার কোনো কথা বুঝতে চায়নি। শেষ পর্যন্ত আমি শিউলির কথা মতো পরদিন সকালে চলে আসার মতো টাকা রেখে বাকি টাকা সব মার হাতে দিয়ে বলেছিলাম, মা, আপনাদের বাড়ি অনেকদিন থেকেছি, তাই যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন।
1: তারপর?
0: তারপর মাকে বলেছিলাম শিউলি কলেজ থেকে বাড়ি ফিরে এলে ওকে বলবেন ও যেন আমায় ক্ষমা করে দেয়।
1: মা কিছু বলেননি?
0: হ্যাঁ, বলেছিলেন, বাবা, ওর কথা শুনে তুমি এভাবে রাগ করে চলে যেও না। তারপর আমি ওখান থেকে চলে আসি।
1: এরপর কি আর কখনো কথা হয়েছিল?
0: হ্যাঁ, হয়েছিল, আর সেটাই ছিল আমার জীবনের ইতিহাস, যা আমি আজও ভুলতে পারিনি।
1: কি এমন কথা?
0: আমি একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, আর একটা পত্রিকা পড়ছিলাম, হঠাৎ চোখে পড়ল মধুরামপুর আদর্শ লাইব্রেরি ও শিক্ষালয়। আমি চায়ের কাপ রেখে পড়া শুরু করলাম।
1: কি কি লেখা ছিল তাতে?
0: লেখা ছিল, লিমন, তুমি চলে যাওয়ার পর থেকে শিউলি ভাত পানি কিছুই মুখে দেয় না, সারাদিন নীরব হয়ে শুয়ে থাকে, কারোর সাথে কথাও বলে না, গায়ে সবসময় জ্বর থাকে।
1: আর কি লেখা ছিল?
0: লেখা ছিল, যেটুকু কথা বলে তা শুধু লিমন ছাড়া আর কিছুই বলে না, অনেক ডাক্তার কবিরা দেখিয়েছি কিন্তু কিন্তু কিছুতেই কিছু হলো না। লিমন, তুমি যদি এই পত্রিকাটি পাও তাহলে একটিবার শিউলিকে দেখে যেও। বাবা লিমন, তুমি ওকে দেখলে চিনতেই পারবে না যে ও সেই শিউলি।
1: তুমি কি দেখতে গিয়েছিলে?
0: হ্যাঁ, আমি তারপর দিনে ওদের বাড়ি যাই, যে দেখি শিউলি শুয়ে আছে, ওর মুখখানা শুকিয়ে মলিন হয়ে গেছে। একজন সুস্থ মানুষ যে এমন হতে পারে তা আমি বিশ্বাস করতে পারছিলাম না।
1: কি কষ্ট নিয়ে বেঁচে আছে সেই পৃথিবীর পরে। শেষ পর্যন্ত কি হয়েছিল লিমন?
0: শেষ পর্যন্ত যা ঘটেছিল।
2: বাবা লিমন, তুমি এসেছো?
0: জি চাচি আম্মা, আমি এসেছি।
2: খুব ভালো হয়েছে বাবা। বাবা লিমন, শিউলি আজ সকাল থেকে কোনো কথা বলতে পারছে না।
0: চাচি আম্মা,
2: দেখো বাবা, দেখো আমার শিউলি কেমন নিথর হয়ে পড়ে আছে।
0: চাচি আম্মা,
2: মা, শিউলি একটিবার চেয়ে দেখ মা, লিমন তোকে দেখতে এসেছে, একটিবার চেয়ে দেখ মা।
0: শিউলি, দেখো আমি এসেছি, তুমি দেখবে না? তুমি আর অভিমান করে থেকো না শিউলি। শিউলি,
2: আপনি এসেছেন
0: শিউলি,
2: আমি আমি খুব খুশি হয়েছি
0: শিউলি।
2: ও, আমার আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে
0: শিউলি,
2: তবু মনে একটু শান্তি পাচ্ছি আজ।
0: শিউলি, শিউলি, তোমার একই অবস্থা হয়েছে শিউলি, আমি এটা চাইনি শিউলি, আমি এটা চাইনি, বিশ্বাস করো চাইনি।
2: আপনি আপনি আমায় ক্ষমা করুন, আমি ক্ষমা করুন আপনি, আমার
0: শিউলি,
2: আমার সেদিন সব ভুল ছিল।
0: না শিউলি, না, মানুষ ভুল করে আবার আবার সব ঠিক হয়ে যায়।
2: আমি আমার ভুল বুঝতে পেরেছি গো, আমি আমি সেজন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে। বলুন বলুন, আপনি আমায় ক্ষমা করে দেবেন।
0: শিউলি, শিউলি, তুমি চুপ করো, তুমি শান্ত হও।
2: কি করে চুপ করব? আল্লাহ আমায় বাঁচিয়ে রেখেছেন এই কথাগুলো শুধু আপনার কাছে বলার জন্য।
0: না না শিউলি, না, তুমি দেখো তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে।
2: আর আর একটা কথা বলবো আপনাকে।
0: বলো শিউলি, বলো।
2: বলতে খুব ইচ্ছে করছে
0: শিউলি,
2: বলতে কষ্ট হচ্ছে। কি কষ্ট!
3: মা, মা গো, তুই ভালো হয়ে উঠবি, একটু শান্ত হ মা। আমি আমি যে তোর কষ্ট সইতে পারছি না মা, সইতে পারছি না
0: শিউলি। দেখো আল্লাহ তোমায় ঠিকই ভালো করে দেবে, তুমি ভালো হয়ে উঠবে।
2: না না, আমি জানি আমি আর ভালো হব না
0: শিউলি।
2: আপনি আপনি আমার শেষ কথাটা শুনুন শুধু
0: শিউলি।
2: আমি যে আর আমি যে আর কিছু দেখতে পাচ্ছি
3: শিউলি,
2: কেন দেখতে পাচ্ছি না? আমার চোখ দুটো আমার বুঝে যাওয়ার সময় হয়ে গেছে। ও
0: না শুলি না, তুমি এভাবে যেতে পারো না। তোমায় বলো ডাক্তার, আমি দেখাবো তুমি ভালো হয়ে উঠবে।
2: না
3: তুমি আমার শিউলিকে ভালো করে দাও, তুমি আমার শিউলিকে ভালো করে দাও।
0: তুমি একটু শান্ত হও, তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। তুমি ভালো হয়ে উঠবে শিউলি, ভালো হয়ে উঠবে।
2: আমি জানি আমি আর ভালো হব না
0: শিউলি।
2: আমার মন বলছে আমার সময় হয়ে এসেছে, আপনার আপনার হাতটা একটু আমার হাতে দিন।
0: এই তো দিলাম শিউলি। এই তো তুমি তুমি একটু শান্ত হও শিউলি, একটু শান্ত হও।
2: এবার আমি একেবারে শান্ত
0: শিউলি।
3: শিউলি
2: আমি
3: কেমন করে তোর এই কষ্ট দেখবো মা, কেমন করে তোর এই কষ্ট দেখবো।
0: শিউলি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এর চেয়ে ক্ষমার কি হতে পারে বলো?
2: আমি
0: সব ক্ষমা করে দিয়েছি।
2: আমি আর কথা বলতে পারছি না।

0: আজকে আমি ভালো বেসেছিলাম
1: শিউলি,
0: আজকে ভালোবাসা বুকে ধরে
1: শিউলি
0: বিদায় নিয়ে যাচ্ছি।
1: শিউলি
0: আপনি আপনি অন্য কাউকে বিয়ে করে
1: না না না না
2: শিউলি
1: না
2: শিউলি
1: না
2: শিউলি
1: শিউলি তুমি আমাদের ফাঁকি দিয়ে ভাই চলে যেতে পারো না, পারো না শিউলি, পারো না।
2: আমি শিউলি বলে কাকে ডাকবো মা, কাকে ডাকবো?

0: নিশিতা, এই ছিল আমার জীবনের ইতিহাস। আমি শিউলির মৃত্যু মুখের দিকে নিষ্পলক চোখে তাকিয়েছিলাম, আর আমার দু চোখ দিয়ে অশ্রু ছুটতেছিল। এবার বলুন নিশিতা, আমার এই জীবনের মোহনা কোথায়?
1: তোমার বয়ে চলা জীবনের মোহনায় দাঁড়িয়ে তুমি কুল খুঁজে নিও। তুমি যে ব্যথার বোঝা নিয়ে বেঁচে আছো এই পৃথিবীর বুকে, তা আমি কোনো দিনও জানতে পারিনি।
0: নিশিতা, ও শেষ না বলা কথা আমি বুঝতে পেরেছি। তাই আমি তোমাকে কি করে আমার অন্তরের কথা বুঝাবো বলো।
1: না না লিবন না, আমি কুল কিনারাহীন একটি মেয়ে, ভাসতে ভাসতে এসে তোমার জীবন তরিতে উঠেছিলাম, না হয় না হয় আবার ঠিকানাবিহীন স্রোতেই ভেসে যাব।
0: না নিশিতা, তো হয় না, আমি কি করে স্মৃতি ভুলে যাব বলো।
1: লিমন লিমন, তুমি শুধু একটিবার বলো, তুমি তুমি আমায় ভালোবাসো।
0: নিশিতা, ব্যথা ভরা অন্তর নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াতাম। একদিন পথ চলতে গিয়ে রিকশার ধাক্কা খেয়ে আহত হই। সেদিন তুমি তুমি আমায় যে সেবা দিয়ে সুস্থ করেছিলে, সে কথা কেমন করে ভুলে যাব বলো।
1: লিমন, সে কথা তোমার আজও মনে আছে?
0: সে কথা কি সহজে ভোলা যায়?
1: লিমন লিমন, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, আমার হৃদয়ের গভীরে শুধু তোমার স্থান।
0: নিশিতা, শিউলি ছিল আমার গলার মালা, আর তুমি হলে আমার রাতের তারা। একজনকে হারিয়েছি, তাই তোমাকে হারাতে চাই না।
1: আজ আজ আমি খুশি, আজ আমি অনেক খুশি।
0: নিশিতা, তুমি তো জানো আমি গরিব, তাই তুমি এই গরিবের ঘরে সংসার পেতে সুখী হবে।
1: আমি তো বড় লোক চাইনি, তোমার কুড়ে ঘর আমার স্বর্গবাসর, তাই আমার জীবনের শেষ বেলা পর্যন্ত তোমারই থাকতে চাই। তোমার তোমার এই হাতের পরেই যেন আমার জীবন প্রদীপ নিভে যায়।
0: নিশিতা, আমার নিশিতা।
1: লিমন, আমার লিমন।

0: এতক্ষণ ভুলের সমাধি নাটকের অভিনয় শুনলেন। রচনা মোহাম্মদ শামসুজ্জামান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ট্রেন কর্মকর্তা এস এম মতিউর রহমান, সরাজুল চাচা বিমল মজুমদার, নিশাদ স্বর্ণালী দাস, মা শায়লা হক দীপা, শিউলি উম্মে কুলসুম পলি। শব্দ সংযোজনা খন্দকার অহিদুজ্জামান ও এস এম জিয়াউল কবির। সম্পাদনা ও লিমনের ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার এবং নাটকটি প্রযোজনা করেছেন দেবাশিস চক্রবর্তী।
1: নাটকটি পুনঃ

প্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার বেলা ২:৩০ শুনবেন নাটক অনুতাপ, রচনা মোহাম্মদ ওসমান গনি, প্রযোজনা পুরঞ্জয় কবিরাজ। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু প্রতিরোধে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বাড়ির আশেপাশে ডাবের খোলা, মালসা, ভাঙা জিনিস যেগুলো থাকে সেগুলো পানি ফেলে ভুট করে রাখুন। বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সর্বদা জীবাণুনাশক ওষুধ ব্যবহার করুন। বাসায় সবসময় চেষ্টা করবেন মশারির নিচে থাকতে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে। ডেঙ্গু বর্তমান একটি মহামারীর আকার ধারণ করছে, তাই সর্বদা সকলেই সচেতন থাকবেন, মশার কামড় থেকে বেঁচে থাকবেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা ৩:০০ বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই, সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত এক মাদক বিরোধী সুথি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই সরকারের মূল লক্ষ্য, একে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাই চূড়ান্ত উদ্দেশ্য। তরুণদের সুরক্ষায় দিক নির্দেশনা দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট রায় বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের উপর উৎসে 15% ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত কর্তৃক প্রদত্ত আদেশটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এছাড়া স্থাবর সম্পত্তির ক্রেতাকে পণ্যের নিলাম ক্রেতা অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা অংশটুকু আইনগত কার্যকারিতাহীন। নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায়, নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর তেহরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোন ধরনের আলোচনা হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সব পথ খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে ইরানের জবাব হবে অসম ও বহুমাত্রিক। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ ও বিকল্প পর্যালোচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4:00।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেলা 3:00 বাংলা সংবাদের পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে হামদ ও নাথ।

সুখে তুমি দুঃখে তুমি।

আর ভূমির গুলবাগিচায় ফুটলো একটি ফুল।

চায়, ফুটলো একটি ফুল, সে যে আমার প্যারা নবী মুহাম্মদ রসুল। আধার চিরে আলোর রোশনি এলো, তাই সে আলোকে আধার।

গাইল রে গান মানব জাতি, গাইল রে গান মানব জাতি, গাইল রে বুলবুল।

نبی محمد رسول বিশ্ব জুড়ে খুশির তুফান ছোটে সবে দিন ইসলামী নিশান তলে জোটে বিশ্ব জুড়ে খুশির তুফান ছোটে

গুল বাগিচায় ফুটলো একটি ফুল, সে যে আমার প্যারা নবী, সে যে আমার প্যারা নবী মুহাম্মদ রসুল। ফুটলো একটি ফুল, সে যে আমার

কাজীর হাসরের তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু এবাদত করি বন্দেগি তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু এবাদত করি বন্দেগি।

অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে শামিল। অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে শামিল। এই মোনাজাত করিও কবুল, হে পালক সকলে তুমি রহমান, তুমি যে রহিম।

0: কাজী রোজ হাসরে।
1: আপনারা আল্লাহ পাকের শানে হামদ ও রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শুনছেন।

সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন, তোমার নূরে এই পৃথিবী হয়েছে রঙিন। সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন।

ফুলে ও ফলে ভরেছো তুমি পবিত্র জমিন, সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন।

0: সারাজাহানের মালিক তুমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন।
1: যদি সাগরের জলকে

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পরিবেশিত হল। পরিবেশন করলেন রওশন আরা মুস্তাফিজ, মাহমুদুন নবী, খুরশিদ জাহান খান, ইসমত আরা, এম এ মোশারফ হোসেন, মোরশেদুল ইসলাম। বিকেল 3:30 বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি ইলিয়াস হোসেন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে এবং ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ বেতার অ্যাপসের সাহায্যে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আজকের অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন, আমি প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শেখ আব্দুর রহমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: নোমান বিন ইলিয়াস।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মোহাম্মদুল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মুসাদ্দিক বিল্লাহ।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো?
5: আলহামদুলিল্লাহ ভালো।
1: মহান আল্লাহ তোমাদের সকলকে এবং আমাদের সকল শ্রোতাদেরকে রহমতের পাক শিশিরে সিক্ত রাখুন।
5: আমিন
4: আমিন।
1: আমরা মাখরাজ শিখেছিলাম, তোমাদের কি মনে আছে সেগুলো?
4: জি।
1: আমরা 6টি হরফের মাখরাজ শিখেছিলাম, 3টি মাখরাজ, সেখানে ছিল 6টি হরফের বর্ণনা। একটা হচ্ছে হামজা হা, আইন হা, গাইন খ। শেখ আব্দুর রহমান, সম্ভবত তোমার মনে আছে মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। উচ্চারণের স্থান মোট 5টি। প্রথম হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীকে আমরা 3 ভাগে ভাগ করে যদি নেই তাহলে আমরা এই 6টি অক্ষরের উচ্চারণ সুন্দরভাবে করতে পারব। তো কণ্ঠনালীর শুরু থেকে যে 2টি হরফ বা অক্ষর উচ্চারিত হয় সেটা হচ্ছে
5: হামজা
1: হা, হামজা হা। উদাহরণ যদি দিতে বলি তাহলে ইহদিনাস সিরাত, হামজা এবং হা এই 2টি অক্ষর কিন্তু এখানে আছে যেটা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়। শেখ আব্দুর রহমান বলো দি উদাহরণটা। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আরো 2টি অক্ষর উচ্চারিত হয় সেটা হচ্ছে আইন হা। মোহাম্মদুল্লাহ উদাহরণ দিতে পারবে আইন হা এই হরফ দুটোর উদাহরণ কোরআন থেকে দিতে পারবে?
5: আলহামদুলিল্লাহি
4: আলহামদুলিল্লাহি।
1: এখানে হা আসছে কিন্তু আইন আসেনি। আর একটু বাড়াও,
5: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
4: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
1: কণ্ঠনালীর শেষ ভাগ থেকে 2টি হরফ উচ্চারিত হয় তা হচ্ছে শেখ আব্দুর রহমান।
4: গাইন খ,
1: গাইন খ। উদাহরণ দিতে পারবে গাইন খ? গাইনের উদাহরণ যদি দাও তাহলে গাইরিল মাগদুবি বলো।
4: গাইরিল মাগদুবি,
1: গাইরিল মাগদুবি,
4: গাইরিল মাগদুবি।
1: নোমান বিন ইলিয়াস এই উদাহরণটা দাও তো। গাইরিল মাগদুবি,
3: গাইরিল মাগদুবি।
1: এ গাইন উচ্চারিত হচ্ছে কণ্ঠনালীর শেষ থেকে। কণ্ঠনালীর শেষ থেকে আরো একটা হরফ উচ্চারিত হয়, শেখ আব্দুর রহমান। খর উদাহরণ কি দিতে পারবে? এই তিনটি মাখরাজ শিখছিলাম। চার নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া একটি বর্ণ একটি হরফ উচ্চারিত হয়। শেখ আব্দুর রহমান, সে হরফটি কি?
2: কফ।
1: মোহাম্মদুল্লাহ?
4: কফ।
1: নোমান বিন ইলিয়াস?
3: কফ।
1: উদাহরণ দিয়ে স্পষ্ট করো শেখ আব্দুর রহমান। কফ সুরে ফালাকের শুরু থেকে যদি পড়ে শোনাও।
2: কুল আউযু বিরাব্বিল ফালাক।
1: মোহাম্মদুল্লাহ?
4: কুল আউযু বিরাব্বিল ফালাক।
1: নোমান বিন ইলিয়াস?
3: কুল আউযু বিরাব্বিল ফালাক।
1: কুল আউযু বিরাব্বিল ফালাক।
3: কুল আউযু বিরাব্বিল ফালাক।
1: আইনটা আরেকটু ভিতরে নাও। কুল আউযু বিরাব্বিল ফালাক।
3: কুল আউযু বিরাব্বিল ফালাক।
1: মুসাদিক বিল্লাহ?
5: কুল আউযু বিরাব্বিল ফালাক।
1: পাঁচ নম্বর মাখরাজ কাফ, শেখ আব্দুর রহমান। পাঁচ নম্বর মাখরাজ কি? কাফ।
2: কাফ
1: হলকের জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়
2: কাফ।
1: মোহাম্মদুল্লাহ?
4: কাফ।
1: নোমান বিন ইলিয়াস?
3: কাফ।
1: যদি উদাহরণে আসি তাহলে এভাবে বলা, ইয়াকা না'বুদু।
2: ইয়াকা না'বুদু।
1: ইয়াকা না'বুদু।
2: ইয়াকা না'বুদু।
1: কাফ। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া সেখান থেকে তিনটি হরফ উচ্চারিত হয়, শেখ আব্দুর রহমান।
2: জিম শিন ইয়া।
1: মোহাম্মদুল্লাহ?
4: জিম শিন ইয়া।
1: নোমান বিন ইলিয়াস?
3: জিম শিন ইয়া।
1: জিম শিন ইয়া।
3: জিম শিন ইয়া।
1: মুসাদিক বিল্লাহ?
5: জিম শিন ইয়া।
1: জিমের উদাহরণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
5: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: দেখো জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার উপরের তালুর সঙ্গে লাগছে কিনা এটা খেয়াল রাখা।
5: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: শিন এটাও জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া। তার উদাহরণ যদি সূরা ফালাক থেকে দাও, শেখ আব্দুর রহমান।
2: মিন শাররি মা খালাক।
1: মিন শাররি মা খালাক।
2: মিন শাররি মা খালাক।
1: মোহাম্মদুল্লাহ? রটা পূর্ণ হয়ে যায়, র নিচে যেহেতু যে রাসে বাড়ি। মিয়া খলক।
4: মিয়া খলক।
1: নোমান বিন ইলিয়াস?
3: মিয়া খলক।
1: খলক
3: খলক।
1: ইয়া, ইয়ার উদাহরণ ইয়া কার ভিতরে আছে নাকি?
5: জি।
1: আব্দুর রহমান বলো তো।
2: ইয়াকা না'বুদু।
1: মোহাম্মদুল্লাহ?
4: ইয়াকা না'বুদু।
1: নোমান বিন ইলিয়াস?
3: ইয়াকা না'বুদু।
1: মুসাদিক বিল্লাহ?
5: ইয়াকা না'বুদু।
1: আজ আমরা মিলিত কণ্ঠে সূরা ফাতিহার তিন আয়াত পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: আর রহমানির রহিম।
5: আর রহমানির রহিম।

0: কোরআন শিক্ষার আসর আজ এ পর্যন্ত। শুরু হচ্ছে আরবি শিক্ষার আসর, এসো আরবি শিখি। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ, কুফলুন অর্থ
1: একটি তালা।
0: মোহাম্মদুল্লাহ,
2: একটি তালা।
0: কুফলুন অর্থ
2: একটি তালা।
0: নোমান বিন ইলিয়াস,
3: একটি তালা।
0: শব্দটা হচ্ছে কুফলুন। শেখ আব্দুর রহমানের কাছে যদি আসি, কুফলুন
3: একটি তালা।
0: এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করব, মাহাজা, এ মাহাজা অর্থ
1: ইহা কি?
0: মুসাদ্দিক, মাহাজা
1: ইহা কি?
0: ইহা কি? তো ইহা কি, এটাকে আরবিতে জবাব দিতে হবে, যেহেতু তুমি বলতে চাচ্ছ ইহা একটি তালা। কুফলুন শব্দের শুরুতে শুধু হাজা বাড়ালে হবে।
1: জি।
0: এখন আব্দুর রহমানের কাছে প্রশ্ন আমি করব, মাহাজা
3: এটা কি?
0: মাহাজা ইহা কি? তুমি জবাব দিবে ইহা একটি তালা, শুধু হাজা বাড়াবে কুফলুনের আগে, বলবে হাজা কুফলুন। জি, মাহাজা
3: হাজা কুফলুন।
0: মোহাম্মদুল্লাহ, মাহাজা
2: হাজা কুফলুন।
0: নোমান বিন ইলিয়াস, মাহাজা
3: হাজা কুফলুন।
0: মুসাদ্দিক বিল্লাহর কাছে যদি আসি, মাহাজা, আমি কোন চাবির দিকে লক্ষ্য করে বলছি, মাহাজা
1: হাদা মিফতাহুন,
0: হাদা
1: মিফতাহুন,
0: ইহা একটি
1: চাবি।
0: চাবি, মিফতাহুন আরবিতে চাবি। তো যদি কেউ মিফতাহুনের দিকে ইঙ্গিত করে বলে মাহাদা, শেখ আব্দুর রহমান কি বলতে হবে?
3: হাদা মিফতাহুন।
0: মোহাম্মদুল্লাহ,
2: হাদা মিফতাহুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাদা মিফতাহুন,
0: ইহা একটি চাবি। যদি বলি ইহা একটি কলম, মুসাদ্দিক,
1: হাদা কলামুন।
0: প্রশ্ন হবে এভাবে, মা
1: হাদা
0: ইহা কি?
1: হাদা কলামুন।
0: শেখ আব্দুর রহমান,
3: হাদা কলামুন।
0: কলামুন, মিসবাহুন অর্থ হচ্ছে আলো। মিসবাহুন মানে কি?
1: বাতি বা আলো,
0: বা আলো। মোহাম্মদুল্লাহ, যদি জিজ্ঞাসা করি মা হাদা, আমি ইঙ্গিত করছি কিন্তু আলোর দিকে, মা হাদা ইহা কি? তো হাদা দিয়ে বলতে হবে হাদা মিসবাহুন। বলো,
3: হাদা মিসবাহুন।
0: আরবিতে বাইতুন মানে ঘর, মুসাদ্দিক। যদি আমি কোনো ঘরের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করি মাহাদা,
1: হাদা বাইতুন।
0: কোনো খাটের দিকে লক্ষ্য করে যদি বলি, সারিরুন শব্দ অর্থ খাট, আমি কোনো খাটের দিকে ইঙ্গিত করে বললাম মাহাদা,
1: হাদা সারিরুন।
0: আব্দুর রহমান,
3: হাদা সারিরুন,
0: ইহা একটি খাট। মোহাম্মদুল্লাহ,
2: হাদা সারিরুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাজা সারিরুন।
0: যদি জিজ্ঞাসা করে কোনো খাটকে লক্ষ্য করে মাহাদা, আমাদের জবাব দিতে হবে হাজা সারিরুন। কোনো তালার দিকে লক্ষ্য করে যদি জিজ্ঞাসা করে মাহাদা ইহা কি, কি বলতে হবে?
3: হাজা কুফলুন।
0: সঠিক বলেছ, মাশাআল্লাহ। এটা ছিল মাহাজা দিয়ে, কিন্তু ওই শব্দটি যদি স্ত্রীবাচক হয় তাহলে মাহাজিহি বলতে হবে, ইহা কি, মাহাজা বলা যাবে না। যেমন মুসাদ্দিক বললো একটি রোলারের দিকে লক্ষ্য করে, আমি বলছি মাহাজিহি
1: হাদিহি মিস্তরাতুন।
0: মিস্তরাতুন অর্থ হচ্ছে রোলার। শেখ আব্দুর রহমান, মাহাজিহি
3: হাদিহি মিস্তরাতুন।
0: মোহাম্মদুল্লাহ,
2: হাদিহি মিস্তরাতুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাদিহি মিস্তরাতুন।
0: মাশাআল্লাহ। ঠিক একইভাবে কোন ছাতার দিকে লক্ষ্য করে যদি বলি মুসাদ্দিক, মাহাজিহি
1: হাদিহি মিজাল্লাতুন।
0: মিজাল্লাতুন অর্থ ছাতা। শেখ আব্দুর রহমান,
3: হাদিহি মিজাল্লাতুন।
0: যদি আমি কোন ঘড়ির দিকে লক্ষ্য করে বলি ইহা কি, মাহাজিহি ইহা কি, তাহলে মুসাদ্দিক,
1: হাদিহি সাআতুন,
0: ইহা একটি ঘড়ি। মোহাম্মদুল্লাহ,
2: হাদিহি সাআতুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাদিহি সাআতুন।
0: মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো। দাররাজাতুন এর অর্থ হচ্ছে সাইকেল। যদি আমি কোনো সাইকেলকে লক্ষ্য করে বলি মাহাজিহি ইহা কি,
1: হাদিহি দাররাজাতুন,
0: ইহা একটি সাইকেল। শেখ আব্দুর রহমান,
3: হাদিহি দাররাজাতুন,
0: ইহা একটি সাইকেল। চমৎকার জবাব দিয়েছ তোমরা, মাশাআল্লাহ। এসো আরবি শিখি আজ এ পর্যন্ত। প্রিয় শ্রোতা মণ্ডলী, জুলুম জঘন্যতম অপরাধ। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে সরল পথে পরিচালিত করবেন না, বরং তাদের পথ হবে জাহান্নামের দিকে, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এটি আল্লাহর জন্য অত্যন্ত সহজ। সূরা নিসা আয়াত 168-169। হাদিস শরীফে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জালিমকে আল্লাহ পাকড়াও করতে দেরি করেন, জালিমকে আল্লাহ পাকড়াও করতে দেরি করেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন আর তাকে ছাড়েন না। এরপর তিনি এই আয়াত পাঠ করেন, যার অর্থ এভাবেই আপনার প্রভুর শাস্তি হয় যখন তিনি জালেম জনপদকে পাকড়াও করেন। সহি বুখারি হাদিস নম্বর 4686। ইসলামের দৃষ্টিতে জুলুম জঘন্যতম অপরাধ, এই বিষয়ে আরও তথ্যবহুল আলোচনা করবেন মাওলানা মুহাম্মদ জাকারিয়া শেখ।
4: ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলাম ন্যায় বিচার ও মানবাধিকারের ধর্ম। মানুষের জান মাল ইজ্জত ও অধিকার রক্ষাকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এর বিপরীতে জুলুম বা অন্যায় অত্যাচারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। জুলুম শুধু মানুষের উপর নির্যাতন নয়, বরং আল্লাহর আদেশের লঙ্ঘন, মানুষের অধিকার নষ্ট করা, ক্ষমতার অপব্যবহার, সম্পদ আত্মসাত, মিথ্যা অপবাদ দেওয়া, বিচারের পক্ষপাত করা, এ সব জুলুমের অন্তর্ভুক্ত। কোরআন হাদিসে জালেমদের জন্য দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির ঘোষণা এসেছে। আরবি জুলুম শব্দের অর্থ হল কোনো জিনিসকে তার যথাযথ স্থানে না রাখা, অন্যের অধিকার হরণ করা বা অন্যায় করা। ইসলামী পরিভাষায় আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা কিংবা কোনো মানুষের অধিকার অন্যায়ভাবে ক্ষুণ্ণ করাই জুলুম। সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরক করা, অন্যের সম্পদ দখল করা, নির্যাতন করা, অপমান করা, মিথ্যা মামলা দেওয়া, ঘুষ, দুর্নীতি, শ্রমিকের হক নষ্ট করা ইত্যাদি গুনাহের মাধ্যমে নিজেকে আল্লাহর শাস্তির মুখে ঠেলে দেওয়া। আল্লাহ জালেমদের ভালোবাসেন না, জালেমরা কখনো সফল হবে না, জালেমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ জালেমদের অবকাশ দেন। তুমি কখনো মনে করো না যে জালেমরা যা করেছে সে সম্পর্কে আল্লাহ উদাসীন? তিনি তো তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চোখ স্থির হয়ে যাবে। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকারে পরিণত হবে। মুজলুমের দোয়া অবশ্যই কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ নিজেই জুলুম হারাম করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি এবং তোমাদের পারস্পরিক সম্পর্কেও জুলুম হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। কিয়ামতের দিন মানুষের হক আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেক হকদারের হক আদায় করা হবে, এমনকি শিংবিহীন ছাগলের জন্যও শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নেওয়া হবে। জুলুমের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতা ও সম্পদ অর্জিত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জালিম অপমানিত হয়। মুজলুমের আহাজারে আল্লাহ সরাসরি গ্রহণ করেন, জালিম যত শক্তিশালী হোক আল্লাহর বিচার থেকে রক্ষা পায় না। যে ব্যক্তি মানুষের অধিকার নষ্ট করেছে, কিয়ামতের দিন তার নেক আমল মুজলিমদের মধ্যে বণ্টন করা হবে। নেক আমল শেষ হয়ে গেলে মুজলুমদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। মানুষের হক নষ্ট করলে শুধু তওবা যথেষ্ট নয়, যার হক নষ্ট করা হয়েছে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা নিতে হবে। জুলুম থেকে বাঁচার উপায়, কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করা, মানুষের অধিকার যথাযথভাবে আদায় করা, বিচার ও সিদ্ধান্তে ন্যায়পরায়ণ হওয়া, ক্ষমতার অপব্যবহার না করা, কারোর সম্পদ বা সম্মান বা অধিকার ক্ষুণ্ণ না করা, ভুল হলে দ্রুত তওবা করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হক ফিরিয়ে দেওয়া, মজলুমের জন্য দোয়া করা এবং জালিমের পক্ষে অবস্থান না নেওয়া। জুলুম এমন একটি গুনাহ যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। কুরআন ও সহিহ হাদিসে বারবার জালিমদের কঠিন পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। একজন মুমিনের উচিত সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকা, অন্যের অধিকার রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় চেষ্টা থাকা। মনে রাখতে হবে, আল্লাহ জালেমকে সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের সকল জুলুম থেকে হেফাজত করুন এবং ন্যায় প্রয়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।
0: মহতারামকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষ শুরু করছি শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান পর্ব। আজ শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আজিজুল ইসলাম। প্রথম প্রশ্নটি করেছেন ইকরামুল হক অভয়নগর যশোর থেকে। ভাইয়ের প্রশ্ন, আমার ছেলের মূত্র নালীতে সমস্যার কারণে ক্যাথেটার লাগানো হয়েছে। ক্যাথেটার লাগানো থাকলে যেহেতু এর নল সরাসরি মূত্রাশয়ের সাথে সংযুক্ত থাকে, তাই সব সময় ক্যাথেটারের ব্যাগে মূত্র জমা হতে থাকে। জানার বিষয় হলো সে নামাজের জন্য কিভাবে পবিত্রতা অর্জন করবে।
5: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ইকরামুল হক, ক্যাথেটারের নল দিয়ে যেহেতু তার অনবরত পেশাব বের হতে থাকে, তাই আপনার ছেলে শরীয়তের দৃষ্টিতে মাজুর। এ অবস্থায় তাকে প্রতি ওয়াক্তে একবার পবিত্রতা অর্জন করতে হবে। কোনো নামাজের ওয়াক্ত হওয়ার পর একবার অজু করলে এই ওয়াক্তের মধ্যে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া না গেলে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত তার অজু বহাল আছে বলে ধর্তব্য হবে। ওয়াক্ত শেষ হওয়ার পর অজুও শেষ হয়ে যাবে, এরপর তাকে পুনরায় অজু করতে হবে। তবে অজু করার পর কখনো তার থেকে অজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া গেলে তার অজু ভেঙ্গে যাবে।
0: দ্বিতীয় প্রশ্নটি করেছেন আবরারুল হক মনিরামপুর যশোর থেকে। আমি একজন ব্যবসায়ী, ব্যবসার প্রয়োজনে মাঝে মধ্যে আমাকে বিভিন্ন এলাকা সফর করতে হয়। এ সময় ফরজ নামাজ কসর পড়লেও সুন্নাত নামাজগুলো গুরুত্বের সাথেই আদায় করে থাকি, কিন্তু সেদিন এক ভাই বললেন সফর অবস্থায় নাকি সুন্নাত নামাজ পড়া যায় না। জানার বিষয় হলো ওই ব্যক্তির কথা কি সঠিক? সফর অবস্থায় সুন্নাত নামাজ পড়া কি গুনাহ?
5: শ্রোতাবন্ধু আবরারুল হক, না, ওই লোকটির কথা ঠিক নয়। সফর অবস্থায় সুন্নাত নামাজ পড়া যাবে না এ ধারণা সম্পূর্ণই ভুল। সফর অবস্থায় তাড়াহুড়ো বা ক্লান্তি ইত্যাদির কারণে সুন্নাতে মুয়াক্কাদা না পড়ার সুযোগ আছে। এ সময় সুন্নাত না পড়লে সুন্নাতে মুয়াক্কাদা তরকের গুনাহ হবে না, কিন্তু মুসাফিরের জন্য স্বাভাবিক অবস্থায় সুন্নাতে মুয়াক্কাদা পড়াই উত্তম। ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আতা রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলাম, আমি সফরে যখন ফরজ নামাজ কসর পড়ি তখন কি সুন্নাতগুলো পড়তে পারব? তিনি বললেন, হ্যাঁ পারবে, আমি তো শরিয়াতের ছাড় ও সুন্নাতের অনুসরণে কসর পড়ে থাকি আর অধিক কল্যাণ লাভের আশায় সুন্নাত নামাজগুলোও পড়ে থাকি।
0: এবার প্রশ্ন করেছেন ভাই মকবুল হুসাইন তালা সাতক্ষীরা থেকে। কেউ যদি বিতির নামাজে দোয়ায় কুনুতের আগে সুরা মেলানোর পর হাত উঠিয়ে তাকবীর না বলে তাহলে তার নামাজ পরিপূর্ণ হবে কি? বিতিরের শেষ রাকাতে কুনুতের আগে হাত ওঠানো সুন্নাত না ওয়াজিব? জানালে কৃতজ্ঞ হব।
5: ভাই মকবুল হুসাইন, বিতির নামাজে

0: কারণে নামাজ নষ্ট হবে না এবং সাহু সিজদাও করতে হবে না, তবে তা সুন্নাত, কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না।
1: এবার প্রশ্ন করেছেন তাওসিফ মাহমুদ ডুমুরিয়া খুলনা থেকে। আমি বাসায় কবুতর পালি, মাঝে মাঝে নামাজ আদায়ের পর জামায় কবুতরের বিষ্ঠা দেখতে পাই। জানার বিষয় হল জামায় কবুতরের বিষ্ঠা থাকলে কি নামাজ সহি হবে?
0: শ্রোতা বন্ধু তাওসিফ মাহমুদ, জামাই কবুতরের বিষ্ঠা থাকলেও তা নিয়ে নামাজ সহি হয়ে যাবে, কেননা কবুতর ও অন্যান্য হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। এসব পাখির বিষ্ঠা কাপড়ে লাগলে তা নাপাক হয় না, তবে এসব বিষ্ঠা নাপাক না হলেও যেহেতু তা ময়লা আবর্জনা আর নামাজ পরিপূর্ণ পরিষ্কার কাপড়ে আদায় করা কাম্য, তাই যথাসম্ভব তা দূর করেই নামাজ পড়া উচিত।
1: এবার প্রশ্ন করেছেন ভাই আলী আশরাফ নাভারণ যশোর থেকে। আমরা এক জায়গায় বেড়াতে যাই, মসজিদ দূরে হওয়ার কারণে ঘরেই নামাজ পড়ার সিদ্ধান্ত নেই। ঘরের মেঝেতে তোশক বিছানো ছিল, তোশকটি কিছুক্ষণ নরম ছিল। একজন বলল নরম তোশকের উপর নামাজ পড়লে নামাজ হয় না, বরং সিজদার স্থান শক্ত হওয়া জরুরি। প্রশ্ন হল ওই ব্যক্তির কথা কি ঠিক? তাছাড়া ফোম ম্যাট্রেস জাজিমের উপর নামাজ পড়ারই বা কি হুকুম?
0: শ্রোতাবন্ধু আলী আশরাফ, না, মাসালাটি ঠিক এরকম নয়, বরং তোশক নরম হলেও তাতে নামাজ আদায় করা সহি আছে। সঠিক মাসালাটি হল সিজদার জায়গাটি যদি এমন নরম হয় যে তাতে মাথা রাখলে মাথা স্থিরই হয় না, বরং মাথা নিচের দিকে যেতেই থাকে, তাহলে তাতে সিজদা আদায় হবে না এবং নামাজও সহি হবে না। কিন্তু সিজদার জায়গা যদি এ পর্যায়ে নরম না হয়, বরং কিছু নরম হলেও এবং তাতে মাথা শক্তভাবে রাখলে কিছুটা নিচে চলে গেলেও এরপর তাতে মাথা স্থির হয়ে যায়, তাহলে ওই বিছানায় সিজদা করা সহি হবে। আমাদের দেশে সাধারণভাবে ব্যবহৃত তোশক জাজিম ম্যাট্রেস নরম হলেও তাতে যেহেতু একটা পর্যায়ে মাথা স্থির হয়ে যায়, তাই এগুলোর উপর নামাজ আদায় করতে সমস্যা নেই। আর ফোম যদি অনেক বেশি নরম হয়, অনেক বেশি মোটা হয়, তাতে শক্তভাবে সিজদা করলে এর ভিতর চেহারা অদৃশ্য হয়ে যায় এবং মাথা স্থির না হয়, তাহলে তাতে সিজদা সহি হবে না।
1: এবার প্রশ্ন করেছেন ভাই আব্দুর রাজা খুলনা থেকে। ইমামতি করতে গেলে কি কি গুণাবলী থাকতে হয় জানালে খুশি হব।
0: শ্রোতা বন্ধু আব্দুর রাজ্জাক, ইমামতি করতে গেলে কি কি গুণাবলী থাকতে হবে তা জানতে চেয়েছেন। ইমামতির জন্য কয়েকটি গুণ থাকতে হয়। এক নম্বর, মুসলমান হওয়া, বালেগ হওয়া, জ্ঞানী হওয়া, পুরুষ হওয়া, কারি বা আলেম হওয়া, অর্থাৎ শুদ্ধভাবে কিরাত পাঠে সক্ষম এবং নামাজের জরুরি মাসাইল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি হওয়া, মুত্তাকি হওয়া, অর্থাৎ সকল প্রকার হারাম ও মাকরুহে তাহরিমি ও বিদআতি কাজ থেকে বেঁচে থাকা, শরীয়ত ওজর থেকে মুক্ত হওয়া, যেমন বোবা, তোতলামি ইত্যাদি না হওয়া, ফাসেক না হওয়া, অর্থাৎ কবিরা গুনাহে অভ্যস্ত না হওয়া, মোদ্দা কথা শরীয়তের পূর্ণ অনুসরণ করা এবং তার উপর সর্বদাই অটল থাকা, এগুলি ইমামের গুণ।
1: সর্বশেষ প্রশ্ন করেছেন ভাই মনিরুল ইসলাম কেশবপুর যশোর থেকে। মসজিদের খেদমতে মসজিদের জমি ওয়াকফ করে দেওয়া হবে, এই মসজিদের ইমাম পাঁচ ওয়াক্ত আজান ও নামাজ পাঁচবার পড়াবে, পরিষ্কার করে রাখবে, যতদিন থাকবে ওই জমি আবাদ ফসল করে খাবে, মালিকের দান করা জমিটা সৎকায় জারিয়া আর সব মালিক পাবে কিনা বা তার ছেলে মেয়েরা পাবে কিনা?
0: শ্রোতা বন্ধু মনিরুল ইসলাম, ওয়াকফ করার ক্ষেত্রে পরিবার সহযোগিতা করলে তারাও সৎকায় জারিয়ার সওয়াবের অংশীদার হবে ইনশাআল্লাহ।
1: মহতারামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবার জন্য। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনছিলেন এবং এই জানা বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নিয়ত করেছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন ও শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকট চিঠি লিখতে পারেন। এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামতও আমাদেরকে জানাতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রযত্নে, পরিচালক বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সকলের জীবন হোক ইসলামের আলোয় আলোকিত ও বরকতময়, এই কামনা করে আগামী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ

সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মুফতি ইলিয়াস হোসেন, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। ডেঙ্গু প্রতিরোধে আমরা সর্বদাই সচেতন থাকি, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঝোপঝাড় ডাবের খোলা পরিষ্কার রাখি। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল চারটির বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনের যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি আজ। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। তিনি আজ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্ন তার যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত এক মাদক বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই সরকারের মূল লক্ষ্য নয়, একে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাই চূড়ান্ত উদ্দেশ্য। তরুণদের সুরক্ষায় দিক নির্দেশনা দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধ্বস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায়, নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোন ধরনের আলোচনা হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সব পথ খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে ইরানের জবাব হবে অসম ও বহুমাত্রিক। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ ও বিকল্প পর্যালোচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে। খেলা খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5:00 ইংরেজিতে।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিকেল 4:00 বাংলা সংবাদের পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। আর এই অনুষ্ঠানে প্রথমে আপনাদেরকে শোনাব অবাঞ্ছিত ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

আপনারা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে। এবারে শুনবেন শুভ রাত্রি ছায়াছবি থেকে একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে এবারে আপনাদেরকে শোনাবো নরম গরম ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা ও মোহাম্মদ খুরশিদ আলম।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: কৃষক কার্ড সম্পর্কিত তথ্য জানলাম, আর এরই সাথে শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠানে বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকিস্তানে হামদ পরিবেশিত হচ্ছে।

আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করিতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। বাংলাদেশ বেতার খুলনা।

এতক্ষণ আল্লাহ তাআলা শানে হামদ পরিবেশিত হল। বাংলাদেশ বেতার খুলনা। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলুন। শহর বা ব্যস্ততম এলাকায় রাস্তা পারাপারের সময় প্রথমে হাতের ডানে, তারপরে বাঁয়ে, তারপরে আবারও হাতের ডানে দেখে তবেই রাস্তা পার হন। আজকে শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠু বিকাশের দিকে লক্ষ্য রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করুন, নালা ড্রেন পরিষ্কার রাখুন। ফুলের টবে পানি জমা থাকলে সেই পানিটা প্রত্যেক দিন ফেলে দিন। ডাবের খোলা, নারকেলের খোলা পানি জমতে দিবেন না। ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন, আমরা সবাই সচেতন থাকি। সন্ধ্যা হলেই মশারির নিচে থাকবার চেষ্টা করি। রাতে মশারি টানিয়ে তবেই ঘুমাতে যাই। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করুন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে দেশের গান। প্রথম গানটি শুনবেন শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

আপনারা দেশের গান শুনছেন। এবারের গানটি শুনবেন ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন আবু জাফর।

পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বিকেল ৫টার ইংরেজি সংবাদ এবং তারপর পরই শুনবেন বাণিজ্যিক সংবাদ। ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং এর পরের অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. Janmashtami, one of the major religious festivals of the Hindu community commemorating the birth of Lord Sri Krishna, is being celebrated across the country today with due religious fervor and gaiety. According to the Hindu myth, Lord Sri Krishna incarnates in every age to protect the virtuous form, the wicked, and to establish truth, justice and beauty in society. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages on the occasion. Greetings members of the Hindu community marking the festival, Prime Minister Tariq Rahman today exchanged greetings with prominent members of the Hindu community and distributed honorarium among priests and sibbites at Osmani Memorial Auditorium in the capital. Religious Affairs Ministry and the Hindu Religious Welfare Trust jointly organized a program attended by leading representatives of the Hindu community, religious leaders, eminent citizens and priests and sibbites from different parts of the country. The day of Janmashtami is a public holiday. Temples, religious organizations and various institutions have drawn up elaborate programs marking the occasion. National dailies publish special articles, while Bangladesh Betar, Bangladesh Television and private TV and radio stations are airing special programs highlighting different aspects of the life and philosophy of Lord Sri Krishna. Fisheries and Livestock and Agriculture Minister Muhammad Aminur Rashid has said Bangladesh is a country of communal harmony, coexistence and mutual respect. Calling upon all to stay united against injustice, he made the remarks while speaking at an event arranged in Kumilla today on the occasion of Krishna's Janmashtami celebration 2026. The Agriculture Minister said no religion in the world tolerates injustice, unfair or evil forces. The main lessons of all religions are to stand for human welfare, justice, beauty, compassion and peace, he added. Muhammad Aminur Rashid said, if people of all communities show love and mutual respect to each other, the welfare of the nation is certain. Health and Family Welfare Minister Sardar Muhammad Shakhawat Hussain has vowed to make every government hospital in the country free of brokers. He made the remarks while briefing journalists after inspecting Sylhet MAG Osmani Medical College Hospital, the 250-bed district hospital and Shahid Shamsuddin Ahmed Hospital in Sylhet today. Commerce Minister Khondokar Abdul Muqtadir was present at the briefing. The health minister also directed the authorities concerned to resolve all drainage and cleanliness problems at hospitals in Sylhet within 7 days. State Minister for Information and Broadcasting Yasir Khan Chowdhury has said the incumbent government believes in full freedom of the media. The government has ensured an environment where journalists can perform their professional duties freely without fear or intimidation. State Minister said he said this at the chief guest at an orientation class of the Rafiq Hilali English Excellence Program 2026 and a reception for students who achieved outstanding results in the SSC and Dakhil examinations held at Kendua Upazela Public Hall in Netrakona today. State Minister said an initiative has been taken to increase the prescribed budget allocation for the Journalist Welfare Trust from Taka 6 crore to Taka 25 crore and a proposal is in this regard has been sent to the Ministry of Finance. Yasir further said that alongside ensuring freedom of the press affords the underway thought the Press Council to prevent yellow journalism, the unethical and journalism while maintaining professional standards. Two workers have been rescued alive from a hydropower tunnel in Nepal 9 days after devastating floods trapped them inside. The workers were rescued today from the Trishuli 3A hydropower project. Both are now under medical observation. Rescue efforts continue as Nepal-China flood death toll rises to 1,280. Authorities said over 5,600 are still missing on both sides sides of the China-Nepal border, including at least 550 foreign nationals. Hundreds of the workers are believed to be trapped in tunnels near the China border. In neighboring Tibet, 21 people have died and 541 remain missing. Cricket and United Arab Emirates women team will face Indonesia women in the Women's Asia Cup T20 cricket at Dubai in the lone match of the tournament today. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and focus valid till 1 tonight says there is no inland liver port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এসএম খায়রুল আলম। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে ট্যানারি খাতে সংস্কার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। গতকাল রাজধানীর মহাকালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অ্যাডভান্সিং বাংলাদেশ লেদার সেক্টর চ্যালেঞ্জ অপরচুনিটিস অ্যান্ড রিফর্ম শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের সঠিক সিদ্ধান্ত ছিল, তবে স্থানান্তর প্রক্রিয়ায় বাস্তবায়ন ও পরবর্তী ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে চামড়া শিল্প ক্ষতির মুখে পড়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে ট্যানারি ব্যবসায় শতভাগ কনফারেন্স নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ অর্জন বাধ্যতামূলক করা হবে। রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চারদিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনীর আজ তৃতীয় দিন। প্রদর্শনীর তৃতীয় দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে প্রদর্শনীটি। প্রদর্শনীতে টেক্সটাইল ও অ্যাপেরাল মেশিনারি, ইয়ান, ফেব্রিক, ড্রিমস, অ্যাক্সেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এতে 37টি দেশের প্রায় 1475টি কোম্পানি এবং 2245টির বেশি বুথ ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। প্রদর্শনীটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। এদিকে দেশের প্রসাধনী, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী কসমেটিকার আজ দ্বিতীয় দিন। সাপ্তাহিক ছুটির দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের সমাগমে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। এই প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, জাপান ও ভারতসহ 16 দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নিচ্ছে। এই প্রদর্শনীতে শতাধিক পণ্যের স্টল স্থান পেয়েছে। যুক্তরাজ্যের পণ্য ও সেবা সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশি ক্রেতাদের জন্য 200 কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 31,000 কোটি টাকা পর্যন্ত অর্থায়ন সহায়তার সুযোগ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স। সংস্থাটি জানায়, বাংলাদেশে পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর উন্নয়ন, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের প্রকল্পে এই অর্থায়ন সুবিধা পাওয়া যেতে পারে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, ইউরো বিক্রয় 144.71 টাকা, ক্রয় 142.10 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.41 টাকা, ক্রয় 165.34 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.80 টাকা, ক্রয় 33.20 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.32 টাকা, ক্রয় 396.93 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.80 টাকা, ক্রয় 96.02 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.73 টাকা, ক্রয় 30.13 টাকা এবং থাইবাত বিক্রয় 3.75 টাকা ক্রয় 3.69 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে গারদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল। গ্রন্থনা উপস্থাপনায় মিলিতা দীপা মরিয়া।

বাংলাদেশ বেটার ঢাকা সালগাতালু নুই নাসিমা সাকান্তি খুন খুশি উই কাচান বাকসাদ আসালনিয়া সালগাতাল প্রোগ্রামনের চাকসুয়েঙা আঙা মিলিতা দীপামরি আঙা বেবেরা নাসিমা সাকান্তিয়া নামথকেঙা আর বাং থাঙি নকটাংনি মন্দিরাংকু আর সংসুল নকসুলনি মন্দিরাংকু বা নামি নন্থকেঙা খাসারের পেংরাং দাউরুদে নামিন মন্দিরাং সাবিয়েঙা আরবাদিকে মখা বাওয়া জিজিকি দোঙেঙা সালবা দিক এঙা দাকেঙা উনি গমন নকটাঙুনি অংখাতুকু দে নকুনি সারাছানা বা দংথাং বিয়াপ্রাংসানা রোরামনে এংজুকুদে সিমাং সাথীরঙ্ ইউস খাটম্বো সাথীরঙ্ আংথাং বাকসার আই রোরামবো আরবাদিকে জমাশা দোঙ্গবারঙ্ আংথাঙি নকসং সংসল আর নকটাঙি মন্দিরঙ্ অংতিসানি রোগবো নাঙাগতা সাম্বল রঙ ডক্টরনি এদাগতম্বো খাসার রেপেরাঙে নম্বি গা সালু যে রেপেরাঙে নাচিয়নি সাল সীমানা বা খাসান সালাম খোঁ এটেঙা আর সালগতাল থিম নি অংি নম্বি গা উইস রঙ জানাবে টেঙা সীমাঙি জাঙ্গি থাঙা স্রঙানি অংছিনা নাম্মানি অংছিনা সীমাঙনি নম্বি গা ছানি চুসগানি মানছিনা সীমা সাকান থিনান আছিয়ানাম সাল সাল সীমানা মংসা গীত খো হাতেঙা আর ওই গীত খো সীমাঙনা দেদি গীত খাদেঙা হায় আংচিং দিদি সময়ও জুয়াস মারাকনি মংসা গীত খো খাই বাফুনা

0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতারুনিয়ংই নাসিবাংয়ান সময়ও জয়াসমারাকনি গীত খু খনানা মানহা টিসেস খান এসিমম আঙা গল্প এতাছেম ও আগান এতাছেম মখাওয়া বিয়েঙা আর মখাওয়া ওবা আদিত্যা বিয়া প্রাঙো দে ছি দোয়েঙা উনি গমন নকশা মাসামরাং রকি বাকরকি দনরম্ব আর বাদিকি ফুরাং নকরাং নাপি দংনাবা গান নামি নি নাকি দংরম্ব আর বাদিকি মখাওয়ানি গমন নো আনছিং ফুলনি থপরাং ছিরাং সুমি দো ও উরং খোবা সিমাং রুই গালরম্বমো আর রামা নাম গিজারং দোয়া ও দে আনছিং দরুদ কেঙা বাং বিয়া বিয়া প্রাঙ হংথংথং রামারং খো ফান্থি নুমুলরং সাদম বিরং খুশং ই থারি অন্তকেঙা ও মন্দিরং খোবন মুথিল বিয়া হানসিং ইয়া সাদম বিরং খো জে মংরাঙ্গন থাংখাগি পয়সাগ্রি আংথাঙ্গি সংথাংনা আংথাঙ্গি এরিয়ারং খো জে মানাঙ্গন আমি থারিয়েঙা রামারং খো হুস্রাপি বাক্সরকে অনেঙা না সেমাং খো মুথেলা ওয়ান দাকি হাই আংছিং বা জে মানাঙ্গন দাওনানিয়া খামরাং খো খাখুজা হাই আংথাংনি সংথাংনি রামারং খো মান্না গতাংছিং বা হুস্রাপ বাক্সরকি আরো রামা নামগিজারং খো অন্তিসা খাই থারি দোংনা যতনাং খো খানাম সংনাম থিসা খামরাং খো নাংদগি হনা আরো জে মানাঙ্গন ইয়ান সময়ু বল বিফাংরাং খো গিনা সানছিঙা না সেমাং গিনা মান্না আন্দিবা ইয়ান সময়ু দে আমাদের দিকে নাগারাতনা বিয়া মাইনা ঢাকাও সিটি দঙ্গপারাং দেখি ফরমালিন গনাঙ্গবা বিথিরাং খোসা ব্রিজ আনাথকায় উনি গমন সংছি নকচি দঙ্গপারাং দে বিয়াব দঙ্গপারাং দে বিথি গনাং বিফাং গিনা মানা মাইখাই দাকো দানছিঙি মোখাংছি বাগপা বিশা দিসারাং আথাঙ্গি নকনি খুন বি গিজা বিথিরাং খো নকথাংনি খো সারা মানা কি হ্যাঁ আংছিং বা ইসোনা কি ইদোনাং না আর দিকে সামনাঙ্গপা বিফাং খোবা গিনা খাসারে পেংরা হ্যাঁ আনছিং ইয়ান সময়ও আনছিঙি সংসারে কনি মাই দাকি আনছং ইয়া খ্রিস্টানো না ইবা ইখন তিসা খনা ইবা ফলনা রিচি রিচিল চাকো
1: আবা ছেঙ্গান আসিমাং প্লাক খন গতল জিসুনি বিমঙ সালাম কো জানাপা ইয়া সময় আঙান আসিমাং প্লাক নান গেট নাসকা স্কাং আছু আম্বি মানিক বা সাংসারিক থরমিও মাই দাকে হানছং হাছিক জাদ্রাং খ্রিস্ট থরমিও কো রাছাগা খ্রিস্ট অলাখিয়া আবা ছেঙ্গা হানছং প্লাগ ইন হুয়া 1863 আমেরিকান ব্যাপটিস্ট মিশনারি ইন্ডিয়া আসাম জলর এবাই খ্রিস্ট থরমিও কো প্রচাল খাটনি সময় হানছং হাছিক জাদ্রাং উইগপা অমেদ ডাব্লু মমিন আর রামকে ডাব্লু মমিন 1863 খ্রিস্টকর রাছাগা ওয়ামাং সময় মাইলস ব্রেনসন বিমং আগানগা কো সাকরং কো বাপটিসমন খা হুনি জামানো অমেদ রামকে 1864 হানছং হাছিক জাদ্রাং কো খ্রিস্ট জিসুনি রংথাল গপ্পা খাথা আগানি প্লাক নান আবা ছেঙা 1867 রাজশিমলা মঙ্গবা বিয়াবো ইসলনি থরম নখরকা ওয়ামাং দাকে হাছুক জাদ্রাং গতেল খ্রিস্টকো অলাক্ষিনা হাবা ছেঙা মেজরিটি হাছুক জাদ্রাং খ্রিস্ট যিশুকো অলাক্ষি জাঙ্গি থাঙানি আগানা মাই দাকি হাছুক জাদ্রাং খ্রিস্ট যিশুকো মেজরিটি হাছুক জাদ্রাং খ্রিস্ট যিশুকো অলাক্ষি জাঙ্গি থাংনা মাই দাকি হাছুক হানছং হাছুক জাদ্রাং খ্রিস্ট যিশুকো অলাক্ষিনা হাবা ছেঙা ওয়া হিস্টোরিকো আঙা খান্তিগি আগানা গতা নাসিমাং গমখন মথেলা মেজরিটি হাছুক জাদ্রাং খ্রিস্ট যিশুকো অলাক্ষি জাঙ্গি থাঙা মাই দাকি হাছুক জাদ্রাং খ্রিস্ট যিশুকো অলাক্ষিয়া আবা ছেঙা ওয়া হিস্টোরিকো আঙা খান্তিগি আগানা গতা আঙি আগান গবা খাতাকো গিসক নাঙে খানানি গমন নাসিমাং প্লাক খন মথেলা
0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতারু নুই নাসিমাং ইয়ান সময়ু রিচি রিচিল নি আগানা খু খানানা মানাহা খাসার পেংরাং ইয়ান সময়ু নাসিমানা মাংসা জুল জুল গীত খু আতাতনাস ইয়া গীত কুর গা ওরিত্রি গাঘ্রা আর দুনাল ধাওয়ে

0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাদারনং সিমাংয়ান সময়ু অরিত্রি গাগ্রা আর দুনাল হাউইনি গীত খু খা নাহা খাসার পিংরা আনসং দা ওদে বাংলাদেশ নিগদা নিয়েতা ওদে দিকে নকথাং নিরিয়া গিসিয়া নকনি মান্দি নকনি মান্দি থাংখো সোতা তাকারাং খুসা নিকেঙা হুনি গমন আনসং আনসং কমিউনিটি বা নাম্মা সানচিয়ারং নিখো আর নাম্মা খু পাথিয়ারং নিখো নাঙা নিয়া বেবের আ ওয়ান দা কি সিমাংখো রিকুয়েস্ট জানাবাতনা স্কা ছাদাম বিরং জামাইনা আর দিকে গপি গচ্ছাম বুদিমা বুদিপা আর নক নি আমা আফা দাকবার হংজামাইনা হায়াং ছিং হাংথাংই নকটাঙো নাম্মা খাসানি রংকো রাবানা হংথাংই পিসারং নাবা নাম্মা সিখিয়ারংনিকো হন্না মাইন দাকা উদে নকনি মান্দিকো হংথাং জাসখা জাসখা কো দিগি সোতি মারিয়ে গাল্লাওনা সকচানাগদা দাকি আনছিং নাম্মা হুয়ে আতারংনিকো সিখিয়ারংনিকো হন্নাংনা খাসারে পেংরাং ইয়ান সময় আংছিং জল জল মাংসা ফৈদকো খনাইবা ফুলনা আর ইয়া ফৈদকো খনাতকেন সথির তো চিরান
1: জুমাংনি মানছুদানি রমেশ নিদীপান্তি ইয়া ছাঙো ম্যাজিস্ট্রেট ওংনা না মাই ডাকিং আগান আঙাগানিঙা আফা আংনি জুমাং দোঙা আগিল সাকো আঙা সাকসা দালগব মানদে অংগেন আঙা রিং না মান্না গীত গীত রিং ইন আংনি জাঙ্গি খুলিগেন মামুংখো হাইগি জানা দিশা গিসিক নাঙি পড়াইব রমেশনি দীপান্থি ম্যাজিস্ট্রেট ওঙা না মাই ডাকেন আগান আফা আঙা পড়াইয়াঙা আঙা পাশ অংগেন ঢাকাছি অডিশন দোঙা আঙা ঢাকা আচার এং নাম স্কা না বাদাগা ডেঙ্গু দিশা ঢাকা রং নামা সিকং নাম্বাদে পড়াইব রমেশ নি দীপান্থি মেজিস্ট্রং যোগ না মা দাকা আগনা নাম্বাতে আগানব আপা আঙাদে মেজিস্ট্রেট রং যাওয়া আঙা রিং নাসকা গীত আইয়াও না বাদাগা দীপান্থি আপ্পানি কাত্তাকো খেনা যা সরকারি খামকো খাজাও দে মাই দাকে নাগান রমেশ নি দীপান্থি মেজিস্ট্রেট রং যোগ না মাই দাকিং আগান আগান আপা অডিশন কর অন্যারন আংনি জুমং দাল্লা নাংনি বিমুং খোবা আঙা দালবাতে দালাত নাসকা আংনি বিমুখ তালাত নাং যাওয়া গিপি ননা রিয়াং যাওয়া আসংি পড়াইব আইয়াও রমেশ নি দীপান্তিতে মেসি টোঙা যোগ আর নাম ম দাকাঙা গান পড়াইয়া দে আংনি স্কুল নাপচা ছাংসা রিয়াং না অনবো রেবা ফেলে ওখন ডাকন না বাদেগে আমেঙা মা ডাকাছি রিয়াং না আমেঙা পা সংযাও দে নাংনি গিটার কঙা ফিগেন রমেশ নি দীপান্তি দে মেজের রং যোগ না মায় দাকাঙা আগান আপা অরিজিত বা রিঙা গীত থাংখা বা বাংন মানুঙা ওয়ামাংনি আপা গানসাত গবা উঙা আঙা বা মিংসা না আশিকা আইয়াও ডেঙ্গু দিশা বিশংনি আপাদে নকমারারা নাংনি আপাদে অংজা রমেশ নি দীপান্তি ইয়া ছাঙ্গো মেজিস রং যোগ না মায় দাকাঙা আগান না গিসিক নাঙে পড়াইব রমেশ নি দীপান্তি মেজিস রং যোগ না মায় দাকাঙা আগানব আপানি কাথাকো খিনাই পড়াইমুনা আঙা গিসিক অন্যাহা বিলসে চিকিংনা পড়াইয়াহা আপানি কাথাকো খিনাই পড়ায়নো আঙা গেছি কন্যাহা বিলসে চিখাং এ এঙাহা আঙা ম্যাজিস্ট্রেট দং না মানজাওয়া ছনগো বা খামনাকো খায়ঙা আপা দাউদে আগানজাঙা ইন্দি বা আঙাদে দাউদে আগানিঙা আংনি দেনা শোভনী দীপান্তি দে বিশেষ সংযোগ না মায় দাকিঙা আগান
0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতালনিমাংয়ান সময়ও সতীর্থ চিরাননি পৈদক্ষ খেলা নাহা খাসার পেরাং ইয়া সময় দিয়ে আনছিঙি নকটাঙ্গ দঙ্গ বা ছনছন গোপা বিসারাংনি গমনও দনসুগোপা সময় অঙা ইয়া সময়ও সিঙা আনছিঙি নকটাঙ্গি বিসারাংনা গোলফোরাংকো খুনাতেঙা আনছিং সাকান্তিয়ান মাসিয়ামো দাওদে ঢাকা সিটিও দঙ্গবারাং দে আর ওদিকে আদিত্যা সংরাঙ্গি মান্দেরাং দে আনছিঙি বিশা দিসারাংনা বেঙ্গুলি চিসা গোলফোরাংকো খুনাইতা আন্দিবা ছিঙা ইয়া সালগাতালো আনছিঙি বিসারাংনা দে আচিকছি গোলফ আগানা কুন দনে তেঙা আর আচিকছি গোল ফুকু খুনা টেঙা মাইনা ছনমুতঙ আংথাংদে নিকাছম আংনি আম্বি আচ্ছুরাংদে আর আংনি আমা বাবাদে আংকুদা আচিকছিন গোলপুরাংকু খুনাতা গোলপুকু খুনাই থুসিয়াছম আন্দিবা দাও দেয়া দংথাঙ্গপা জেনারেশন ইবানি জামানো আংছং বেঙ্গলি চি খোসা গোলপুরাংকু আগানাত্তা বেঙ্গলি খোসা জাক্খাল বাত্তা উনিগমান আংছিং বিশা দিসারাংদে দাও দেয়া আংছিং আচিকু চি গোলপুকু খুনানান নেংগ্রকা উনিগমান ইয়া সালগতালু ছঙা ইসংনা ইয়া আচিকছি গোলপু আগানাত্তা কো দন্না নাম গমনো ছা ইখো জ্রংনা ইসংনা গল্পকো খনাইতেঙা হ্যাঁ ছিং দিদি ইয়ান সময়ও রাহুল রেমাছিকো হাচিকছি গল্পকো খনাই বাফুনা
2: দাও যে বাঙা গল্পকো নাসুনা আগানা সগাহা ইয়া গল্পনি বিমং সাকসান রাখজা ইয়া গল্পকো সিয়াহা ধরণ সিং কে সাংমা বাদিয়া বা সং দামসাও সাকসা মান্দে দোঙাছিম ওয়া মান্দে নকসুল সংসুল বাক্সা দংরিং যাছিম আনথাংনি সাধু সাদে মশা বনিং আরো জং আদা বাক্সা বা নাংরিম যাছিম সঙ্গ নকো শিও সাহবা আরো আজাক আগল রিমোবা রেপা চাজিম এন্দাকিন সঙ্গনি চেলবি আউসা সাকসা নকরকে জিক দেখো দং দিলাছিম ওয়া জিকো দেখো বা গপিনচাবা দংপানা অঞ্জাসিম সেগুপানি দাগা কামরাখ নিকে জিকপা দুকমান বিয়াছিম উনো দেগপা সাকনি দংাছিম সাকসাদে যা আরিয়াহা আরো সাকসাদে দেব্রাসাক অপ্তিছিম জিকবা সেগুবাকো নাম্মা দাকবেওয়ালরাঙ্কো দাকপাচিন আগানোবা খনাচাক পাতাছিম চাংসাও সেগুবা আন্তিছির এঙাহা আন্থিওনি নকনা সকানি আন্থামুন মাইবা সাকো মানবাওয়ে ওয়ালুন সেগুবা শিয়াহা দানাং জিকবাদে মাইকো দাকেন উই ফিলদে খুরিচা গতাহা অংফলা সংনা নকনার এঙে আগান এনেবা ওয়ালজক উন বাকসানাবে দেগবা সাকনি রামার এগবা বিসাগো দন্নি এরেংনাবা নামজা সুংনি মান্দেরাঙ্কো শ্রীগা অকামাতনাবা চেটলানি গমন খনাচক যাওয়া সাকবিন মান্দে দংপাজা এন্দাকেন স্কিমারি মামারি দংহা জেবংবো দেগিবা সাকসাগো দং নকত্রিং ও থুয়াতে সাকসাগো আ বাবিতে সেগেপানি মাঙ্গিসিকো নকজংচিও পুজে দনা ও আলবা দংজা ওয়ালমিন দীক্ষা সেগেবা সাগিনী স্কোফেঙ্গো আসং থিমে গ্রাপে দংয়ং আছিম নকত্রিং ও দে চুদাপে গান্থং দৎসাও ওয়াল দংপাছিম আদিতা ওয়ালথিংন সেগেবা সাগিনী জংথাং দাকে বচি আঙা দগা অপাকো এনে অকামাহা বচি তাং জংসারিনী কুরাংকো খনায়ে আদিতা খাদিমিনিকো মানপাহা দগাকো ওয়ে নাপাবো জং আঙাদে দালদে দালবি আসেলংহা নাকনি আদা থাংদে আন্তি চিনি সকবারিন সাগে থেকে সিয়াংযোগ আঙাদে সাকসানসা দুগং স্থাপে নোংাইংযোগ বচিসা মুতুমিতা দাকে নাং আদাকো মাংথুয়ে ওয়াল সাকাতনা এনে আগানাহা জংসারি দগা ওবাই নাপায়েন বা আদাতাং সাগিনি মাঙ্গিসিকো রিথিপ রিথিপ খ্রেম খ্রেম নে সায়কোসা বজিতাং খনাহা হিম আঙাই আংসে সাগিনি জঙ্গপা বেবেখন ইন্নেসা চানচিয়ামং দাওয়া মেমাংসা সকাল সকে আংসে সাগিনি মাঙ্গিসিকো চাগিনক এনে জাগ্রেং বিয়াহা জেবং বো মাইবা চলকো দাকনা নাংনক এনে চানচিয়াহা জং না সাকসান নাং আদাকো দিকদিকসানা দংথিম সবনে আঙা নাংদে দাকগিবাকো নকদ্রিং চি থুয়াতে দন্নে খুন্না এনে আগানে নকদ্রিং চি নাপাঙে ওয়ালগান্দত দৎসানী ওয়ালখো স্ফুফয়ে চলরাংকো চানচিয়াহা জংসারিবা বচি মাইসা দাকচা এঙা বাক বাক রেবা বোধা আঙাবান সাকসান এনে দিকদিক প্রাকনি জামানুন অকামাতায়াছিম দা আমো জং নাকদে দাকেপান থুসিসাংকো যা থুসিয়াতে দন্নাংনা আমসেঙাছিম সেংসুবো জং এনে বচিতাং আগানাহা ইন্দিবা জংসারি বচিতাংকো অকামাকো দন্থং যাছিম আরো মাঙ্গিসিকো চাকোবা দন্থং যাছিম আঙা সিওবা ইয়া নকুনি কাতসাঙুন নাম্বাতগেন এনে ছানছিয়েনবা নকতো চেলকো রাং সান ওয়ে দেগেবা সাকসাকো বাএ সাকসাকোরা জাকো সালে চকনে কাতাহা দেগেবা সাকসাকো সালরো দেরেরো দাকে আগেতা থালে গচ্ছি থিলতা তাই গ্রাপ গ্রাপে সঙ্গনি মান্দেরাঙ্কো অকামরো রয়ে সঙ্গছিনা কাতাঙাহা জংসারি গেবাবা বচি আঙ্কো গালে বাচি কাতা সেংখুবো সেংখুবো এনে ওকামে কিসাং কিসাং রেঙাহা সঙ্গনি মান্দেরাং খনাসে চাবা থকাহা দানাং বিষা আরো মাগবাদে শিব ফেললাহা সঙ্গনি মান্দিরাংসা দেথমা আরো রেপে নকছিনার আঙা উন ওয়ালুন সঙ্গনি মান্দিরাং বেলছাম না আতে রায়ে সেগপানি নকছি রেং তোকে নিয়াহা মাঙ্গিসি আপসান বিয়াপন দঙা উনি বেনবা চা দংজা আরো উনি জঙ্গপা মেমাংবা নিকছাছিম ওয়াল সেঙ্গন সঙ্গনি মান্দিরাং গানচিরিকে সু ও আঙ্গালনি ক্রং পেল্লাহা আন্থাং থাংনি নামমেথিং চামমেথিং সালরাঙো নকসুল সংসুল মং জং আদামং সাধু সাদে রিপেং মান্দে বাক্সা খুমং নাংগ্রিম যাওদে জামানো জিক দেদ্রাংকু দুক অন্না গিপাসান অংয়া উনান মান্দিরাং আগানা আম্বল জাসান্দে চিংজা মান্দেবা সাকসান্দে রাকচা ইনু নাংনি গল্প আগানা মাত্রজ্য কুম্ভকন মিথলা
0: বাংলাদেশ বেতার ঢাকা সালগেতাল নুই নাসিমাংয়ান সময়ও রাহুল রেমাচিকো গল্পকো খোনানা মানাহা খাসার পিংরা হাইছেন দা সালে দনসুগমন বনখাম গবা গীতকো বাড়ি নকরেকচিকো খোনাই বাফুনা

বাংলাদেশ বেতার ঢাকা সালগতালু নিং সিমাংয়ান সময়ও আড়ি নকরিকনি গীত খু খনানা মানাহা মা পা জং আদা নুয়া বিরং মামামানি আছুয়াম বিরং বাজুর পিংরং দাসাল দে সালগতালনা দনসুগমন সালরং সময় রং ইয়ানন বন্নাহা আঙা সিমাকো রিকুয়েস্ট জানাবাত নাসকা মখাং চিপা গবা সালগতালা খুব না সিমা খনারম্বো আর থাংনি বাজুর পিং রংখোর আই নকটাঙ্গি মন্দির রংখোর আই সালগতাল খানাবো যে মারাঙ্গান সালগতালুনার ইবাই পৈডো রংক আগান্না গীত রংক রংনা গল্প রংক আগান্না স্কা কাসাপাই আং বাক্সা কন্ট্রাক্ট খাবো না সিমাং খুরম চাকসুনা মিন খুশন আসিমাং সাকান্তি নাম খেয়ার খাটম্বো আমা আপারং খোবান খেয়ার খাটম্বো নামি দংটক্রম্বো নাসিমা সাকান্তি খুন মুথেলা।

0: এতক্ষণ প্রচারিত হল গারোদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল। তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখনকার অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান উপস্থাপনায় আছি রাবেয়া সুলতানা শিউলি, নিশাত শাহরিয়ার, এস এম আসাদুজ্জামান, শিরিন বানু এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, লুৎফুন্নাহার মেরি, হাফিজা আক্তার এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন বৃক্ষ রোপণের গান। গেয়েছেন সান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ। সুর করেছেন শান শাহ।

0: শাহনশার সুরে সিরাজুল হক সিরাজের কথায় বৃক্ষরোপণ গানটি শুনলেন। শিল্পী ছিলেন শাহনশা, প্রিয়াঙ্কা গুপ ও সুকন্যা মজুমদার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি, আর সেই ভিত্তিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। বন, নদী, মাটি, বাতাস সবকিছু মিলেই গড়ে ওঠে একটি সুস্থ পরিবেশ। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। প্রিয় শ্রোতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন এক অমূল্য সম্পদ। একটি সুস্থ বন মানে নিরাপদ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি, সব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে গড়ে তোলা যায় সবুজ আবরণ। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে রয়েছে সাক্ষাৎকার বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি।
5: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বর্জ্য ব্যবস্থাপনা আসলে কি সে সম্পর্কে।
6: আধুনিক সভ্যতা, দ্রুত নগরায়ন, শিল্পায়ন ও ভোগবাদী অর্থনৈতিক ব্যবস্থার ফলে বিশ্বব্যাপী বর্জ্যের উৎপাদনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্যের ঝুঁকি এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু নিষ্পত্তির প্রক্রিয়া হিসেবে না দেখে সম্পদ পুনরুদ্ধারের একটি সুযোগ হিসেবে বিবেচনা করা একান্ত জরুরি। এখানেই চক্রাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা হয়ে ওঠে। আসলে আমাদের যে বিভিন্ন যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলোকে পরিবেশসম্মতভাবে যথাযথ স্থানে প্রক্রিয়াজাত করাটাকেই আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলতে পারি।
5: এবারে আপনার কাছে জানতে চাইবো, বর্জ্যের প্রকার অনেক ধরনের বর্জ্যই তো থাকে।
6: বর্জ্য ব্যবস্থাপনা হলো বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মতভাবে চূড়ান্ত নিষ্পত্তির একটি সমন্বিত প্রক্রিয়া। এই বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ হ্রাস করা, জনস্বাস্থ্য সুরক্ষা করা এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
5: আমরা জানলাম বর্জ্য ব্যবস্থাপনা কি আসলে সে সম্পর্কে। এবার একটু জানবো বর্জ্যের প্রকার ভেদ। অনেক রকমের বর্জ্য থাকে,
6: আপনি যেটা বলছেন আসলে অনেক ধরনের বর্জ্য থেকে থাকে, তার মধ্যে দুই একটি না বললেই না। যেমন কঠিন বর্জ্য, হ্যাঁ, এটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট, তারপর গৃহস্থলী ও বাজারের যে বাণিজ্যিক বর্জ্য থাকে সেটি, জৈব বর্জ্য অর্থাৎ আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ, কৃষিজ বর্জ্য, আবার চিকিৎসা বর্জ্যের কথা বললে হাসপাতাল ও ক্লিনিকের সংক্রামণযোগ্য বর্জ্য, শিল্প বর্জ্য তেমনই, যেটা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয়ে থাকে। আর আধুনিক যুগে এই বর্জ্যটা খুবই প্রচলিত, যেমন আমাদের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য থেকে যে এই বর্জ্যটা আসে সেটা এই বর্জ্য। তো বাংলাদেশের নগর বর্জ্যের একটি বড় অংশ জৈব, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার বা বায়োগ্যাসে রূপান্তর করা সম্ভব।
5: বর্জ্য ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি সে সম্পর্কে একটু জানি।
6: জি, আমাদের যে বর্জ্যগুলো আছে সেটি ব্যবস্থাপনা করার জন্য কতগুলি আমরা ধাপ অনুসরণ করতে পারি বা করা হয়ে থাকে। যেমন প্রথমে হচ্ছে সোর্স সেগ্রিগেশন, অর্থাৎ উৎসতে এটা পৃথক করা, এটা কি ধরনের বর্জ্য। তারপর সংগ্রহ ও পরিবহন করা, পুনর্জাতকরণ যেটাকে আমরা রিসাইক্লিং বলে থাকি, কম্পোস্টিং এবং শক্তি উৎপাদন করা, এবং সর্বশেষ যেটি যে নিরাপদ ল্যান্ডফিলকে এটা নিশ্চিত করা। বাংলাদেশের নগর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে সাধারণত বিভিন্ন সিটি কর্পোরেশন, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে উৎসে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিকীকরণ পরিমাণ বা যেটা সংখ্যা যেটাই বলি না কেন সেটা অবশ্যই বৃদ্ধি করা দরকার।
5: জানলাম ধাপ সমূহ, এবারে আমরা জানবো এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা সম্পর্কে ও এর চ্যালেঞ্জ কি সে সম্পর্কে।
6: জি, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা বা চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন আছে, তবে তার মধ্যে দুই একটি, যেমন পরিকল্পনার ঘাটতি বা প্রযুক্তির অভাব, একই সাথে আমাদের মানে এত মানুষ তাদের সচেতনতার অভাব আছে, অনিয়ন্ত্রিত ডাম্পিং, ডাম্পিং স্টেশনগুলো আনকন্ট্রোলড কমপ্লিটলি, এরপরে আমাদের বর্তমানে যে প্লাস্টিক দূষণ যেটি নিয়ে সবসময় এখন বেশি আলোচনা হয়ে থাকে, এগুলো আমাদের মূল চ্যালেঞ্জ। তবে ল্যান্ডফিলে জৈব বর্জ্য পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এখানে এটা বলে রাখা দরকার, যা জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ। ফলে বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত।
5: জানবো আপনার কাছে এবার চক্রাকার অর্থনীতির ধারণা একটু দিন আমাদের।
6: চক্রাকার অর্থনীতি অর্থাৎ আমরা যেটা ইংলিশে বলে থাকি সার্কুলার ইকোনমি, এই চক্রাকার অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ প্রক্রিয়াকে এমন ভাবে পরিচালিত করা হয় যাতে বর্জ্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ব্যবহৃত পণ্য পুনরায় অর্থনৈতিক চক্রে ফিরে আসে। এই ধারণাটি আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্ব পেয়েছে।

0: ডেভেলপমেন্ট গোল এর আওতায় এটি গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।
1: চক্রাকার অর্থনীতির মূল নীতি আসলে কি?
0: চক্রাকার অর্থনীতির চারটা আমাদের মূল নীতি আছে, সেগুলো হলো রিডিউস অর্থাৎ ব্যবহার কমানো, রিউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিকভারি অর্থাৎ পুনর্জাগরণ।
1: বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতির সম্পর্ক কি আছে, থাকলে কি রকম?
0: হ্যাঁ অবশ্যই, বর্জ্য ব্যবস্থাপনা হলো চক্রাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া চক্রাকার অর্থনীতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। যেমন জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন করা, প্লাস্টিক পুনর্জাতকরণ করে সেটি নতুন পণ্য তৈরি করা, বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা, এইসব উদ্যোগ একই সাথে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে থাকে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা কতটুকু।
0: বাংলাদেশের চক্রাকার অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, কৃষি ক্ষেত্রে জৈব সার ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে, প্লাস্টিক দূষণ কমানো যাবে, আর কার্বন নিঃসরণ তো অবশ্যই হ্রাস করা যাবে। সরকারি নীতিমালা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশ নিশ্চিত করা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বর্তমান সময়ে একটি অপরিহার্য উন্নয়ন কৌশল।
1: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি সম্পর্কে আমাদের জানালেন, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন।
2: প্রিয় শ্রোতা, সময়ের সাথে বদলে গেছে আমাদের চারপাশ, প্রকৃতির সেই চেনা রূপ আজ অনেকটাই পরিবর্তিত। এই পরিবর্তনের গল্পই উঠে আসে পরিবেশ বিষয়ক কথা আর গানে। গান মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সচেতনতার বার্তাকে পৌঁছে দেয় সহজভাবে, অনেক সময় এমন কথা বলে যা শুনলে মনের মাঝে তৈরি হয় নতুন চিন্তা। প্রিয় শ্রোতা, শুনবে এবার পরিবেশ বিষয়ক গান বদলে গেছে পরিবেশ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার। I'm

0: বদলে যাওয়া ধারাবাহিকতার একটি অংশ। পরিবর্তনের প্রভাবে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটিও সত্য। আর পরিবেশ রক্ষা মানেই হচ্ছে নিজের ভবিষ্যৎ রক্ষা। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার। অল্প কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার এবং অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরও বলেন, সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। এদিকে যথাযথ ধর্মীয় আচারবিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি আজ। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেটে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি আজ লালমনিরহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় একথা বলেন। মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। লালমনিরহাটের বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী সিন্ধুমতি দিঘিকে ঘিরে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায়, নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজের উপর তেহরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সব পথ খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে ইরানের জবাব হবে অসম ও বহুমাত্রিক। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজ প্রণালীতে অবৈধ নৌ চলাচলের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ ও বিকল্প পর্যালোচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় আজ রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সারওয়ারে আক্তার। Members of the Hindu community are celebrating Janmashtami, birthday of Lord Shri Krishna, in Khulna, like other places of the country today, with religious fervor, merriment and much enthusiasm. According to Hindu scriptures, Shri Krishna was born on the 8th Tithi of Shukla Paksha in the Bangla month of Bhadra, and he takes birth in ages in the world to safeguard the good and pious people from the hands of bad, naughty persons, to establish truth, justice and beauty in society. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman gave separate messages greeting the members of the Hindu community on the occasion of Janmashtami. Today is a public holiday. In Khulna, city and district Puja Ujjapan Purishad have taken different programs on the occasion. As part of the program, inaugural function and discussion meeting were arranged at Golokmoni Shishu Park in the city. Whip of Jatiya Sangshad Rokibul Islam Bokul inaugurated it as chief guest. Administrator of KCC Nuzrul Islam Munju, President of CTBNP Shofiqul Alam Mona, Deputy Commissioner Hure Jannat and Secretary Shofiqul Alam Tuhin attended the program as the guests of honor. President of Mohanagar Puja Ujjapan Purishad Shamul Haldar presided over it. Later, religious procession and Nagar Sankirtan was brought out from Golokmoni Shishu Park and ended at the same venue after parading different main roads of the city. City Puja Ujjapan Purishad arranged it. Meanwhile, inaugural function and discussion meeting were arranged at Shitulabari Mandir premises of the city. Member of Parliament Azizul Bari Hilal attended it as chief guest. Earlier, Administrator of KCC Nuzrul Islam Munju inaugurated it. After the inaugural procession and Nagar Sankirtan was brought out from the Shitulabari Mandir premises and ended at the same venue after parading different main roads of the city. District Puja Ujjapan Purishad arranged it. In Chinada, a discussion meeting was held at Ram Gopal Mandir premises in Shoilokupa on the occasion of Janmashtami. Law, Justice and Parliament Affairs Minister Mohammad Asaduzzaman attended it as chief guest. The Deputy Commissioner, Police Super, Administrator of Jila Purishad, including political leaders and members of Hindu community, were present at that time. In Magura, a discussion meeting was held at the Shaddoha Sri Sri Nangta Baba Ashram on the occasion of Sri Krishna's Janmashtami. Cultural Affairs Minister Nitai Rai Choudhury attended it as chief guest. Earlier, a colourful rally was brought out from the Sri Sri Nitai Gaurogopal Shevashram in the Niznandwali area of the city and ended at the Shaddaho Sri Sri Nangta Baba Ashram after parading main roads of the town. In Jashur, a discussion meeting was held at the town hall Maidan on the occasion. State Minister for Power, Energy and Mineral Resources Anindo Islam Amit attended it as chief guest. The Deputy Commissioner, Police Super, Administrator of Jela Purishad, President of District BNP, including members of the Hindu community, were present at that time. Janmashtami is also being observed in other districts of Khulna Division through holding similar programs. 1,000 saplings of different types of trees were distributed among the students of Government Technical School and College at the college premises under Mohammadpur Upazila in Magura today on the occasion of the 48th founding anniversary of Bangladesh Nationalist Party, BNP. Joint convener of District BNP distributed the saplings as chief guest. The education officer, officials of Forest Department, teachers, guardians, students and large number of party leaders and workers were present at the time. The Government Technical School and College, Arnstead. More than 500 palm tree seeds were sown on both sides of the road of Kodalkati village under Gangni Upazila in Meherpur today to protect people from lightning strikes. Some teachers sowed the seeds. Former president of the Teachers Committee of the Primary School of Gangni Upazila, Shahabuddin, headmaster of Kajipur Government Primary School, Abdul Hadi, headmaster of Dhankhula Government Primary School, Mokbul Hoshen, teachers of different educational institutions and local elite were present at that time. A voluntary organization, Arnstead. Football. And Joshobontopur Secondary School 11 became champion, defeating Kishan Mojumdar Sammilito Secondary School by 2-1 in the Aftabuddin Sriti Football Tournament at Abdul Goni Secondary School ground under Shalikha Upazila in Magura today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Shrota Bondhura, ei odhibeshoner onushthan ghoshonay royechi. Ami Nazrin Sultana, odhibeshon tattabodhane royechen. Sharmin Akhtar Mimi, prokoshol tattabodhane royechen. Sheikh Amin Hussein, o prokoshol shohojogita royechen. Mohammad Saifuzzaman. বাংলাদেশ বেতার খুলনা
3: পরিক্রমা খুলনায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী গত 1 সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস 2026 নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। সকাল 11টায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী, পরিচালক ছাত্র কল্যাণ।
4: 1967 সালে এই কুয়েত যখন তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে যাত্রা শুরু করলো, একাডেমিক কার্যক্রম শুরু হয় 1974 সালে। তার পরবর্তীতে 1986 সালে বিআইটি এবং 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার যুগান্তকারী এক সিদ্ধান্তে এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের 23তম জন্মবার্ষিক আমরা পালন করতেছি। তো এই জন্য আমি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতেছি এবং সেই বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আশা করি তার শিক্ষা খাতে দূরদর্শিতা যেটা আছে সেটা অংশীদার আমরা হতে পারবো। এখন এই অংশীদার হওয়ার জন্য একটা ব্রিজ দরকার এবং সেই ব্রিজের সেই কানেকশন যেটা সেটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের শিক্ষামন্ত্রী এবং দুই মহোদয় আছেন। আশা করি আমাদের ভাইস চ্যান্সেলর যে কুয়েটের যে ভবিষ্যৎ পরিকল্পনা গুলা এখানে দেখাইলে সেই ভবিষ্যৎ পরিকল্পনা গুলা বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী এবং দুই মহোদয় যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের এই কুয়েত উত্তরোত্তর উন্নতি লাভ করবে।
3: প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী, পরিচালক আইডিএম, বলেন
5: এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী বিশ্ববিদ্যালয় দিবস। এই বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমি এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় দিবস আয়োজন কমিটির সভাপতি। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তারপরে এখানে শিক্ষক হয়েছি। আমি যখন ছাত্র ছিলাম, যখন এটা বিআইটি ছিল, তখন বেসিক্যালি এটা ছিল একটা টিচিং ইনস্টিটিউট, আমাদের এখানে রিসার্চ তেমন ছিল না। এখন আমরা যদি দেখি পার ইয়ার আমরা প্রচুর রিসার্চ পেপার আমরা প্রডিউস করছি, কিউ1 কিউ2 জার্নাল থেকে জার্নাল সহ অনেক ধরনের আমরা প্রকাশনা পাবলিশ করতে পারছি এবং করছি। এবং এই বিশ্ববিদ্যালয়ে এইভাবে যে আমাদের উত্তরণ, এই উত্তরণে যারা অবদান রেখেছেন আমাদের প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক যারা আছেন সবাইকে আমি আজকে স্মরণ করছি। তো বলতে চাই যে আমরা যদিও শিক্ষা এবং রিসার্চে এগিয়ে গেছি, কিন্তু আমি যেটা লক্ষ্য করছি এখনো ন্যাশনাল লেভেলে আমাদের কুয়েটের শিক্ষকদের পেনিট্রেশন অনেকটা কম। তো এই ক্ষেত্রে আমি আমাদের অতিথিবৃন্দকে অতিথিদ্বয়কে আমি একটু অনুরোধ করবো যে আমাদের ন্যাশনাল লেভেলে কীভাবে আমাদের শিক্ষকদের সম্পৃক্ততা বাড়ানো যায়। যদিও আমাদের গ্রাজুয়েটরা প্রতিটি ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের টপ মোস্ট পজিশনে অনেক সময় ধরে আছেন, কিন্তু আমাদের শিক্ষকদের সম্পৃক্ততা, শিক্ষকদের পেনিট্রেশন আমাদের ন্যাশনাল লেভেলে কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। কুয়েত আরও এগিয়ে যাক, আমাদের চতুর্থ বিপ্লবের শিল্প বিপ্লবের যুগে এবং এআইয়ের যুগে কুয়েত নতুন সিঁড়ি বেয়ে আমাদের দিকে এগিয়ে যাক।
3: বক্তব্য রাখেন রকিবুল ইসলাম বকুল, এমপি ও মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
6: আজকে শ্রদ্ধার সাথে স্বাগত করেছি আজকের আমার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রান্ত নেত্রী দেশ নেত্রী বেগম খাজা জিয়াকে, তার দুই রাস্তার মাঠকার কামনা করছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তারই সুযোগ্য সন্তান বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে যে শিক্ষামন্ত্রীর সাথে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, শুধু ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, কুয়েটের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই মিটিং ক্যান্সেল করে অনুষ্ঠানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে পাঠিয়েছেন। শুধু একটি কারণে, আগামী দিনে এইসব ভবিষ্যৎ তারা যেন যথাযথভাবে শিক্ষার সমস্ত সুযোগগুলো তারা পায় এবং তারা তার সেটা কাজে লাগে। তিনি যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন সেই নতুন বাংলাদেশ গড়ার পথে তারা সম্পৃক্ত হবে এবং বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরের জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাবে। এই জন্য দেশ আমাদের বাংলার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটি সময় উপযোগী, গবেষণামুখী এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে যতগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষামন্ত্রীর নেতৃত্বে যে টিম কাজ করছে এবং সরকারের যে বাজেট বরাদ্দ দিয়েছেন সেটা যথাযথ কার্যকর করার জন্য এবং আধুনিক সময় উপযোগী একটি রাষ্ট্র তৈরি করে আমাদের শিল্পের আধুনিকায়ন করে বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া বাংলাদেশ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আবার নতুন করে কর্মে সম্পৃক্ত করার জন্য নতুন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে শতভাগ সফল করতে গেলে আমাদের এই প্রযুক্তি, এই কারিগরি এবং এই সংক্রান্ত যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোকে আমাদের কাজে লাগানোর উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ অত্যন্ত অবহেলিতভাবে, অনেকটা বলা চলে যে পিতামাতাহীনভাবে একটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। আমাদের সদ্য শিক্ষক ভাইস চ্যান্সেলর মাসুদ যে উদ্বোধনী ডকুমেন্টারিগুলো দেখিয়েছেন সেখান থেকে আমরা বুঝতে পেরেছি কতটা অবহেলিত অবস্থায় এই বিশ্ববিদ্যালয় আছে এবং ছাত্রছাত্রী এবং শিক্ষকরা কিভাবে তারা এই বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন। আমরা সৌভাগ্য হয়েছে যে আজকে মাননীয় মন্ত্রী আমরা আনতে পেরেছি এবং তার সামনে এই সমস্যাগুলো আমরা তুলে ধরতে পেরেছি। যেহেতু ডেঙ্গু রোগ ডেঙ্গু মশার মাধ্যমে ছড়ায়, যে কোনো মুহূর্তে আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের কিংবা কর্মকর্তা কর্মচারীর এফেক্টেড হতে পারে। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো মেডিকেল সেন্টার থাকবে না, কোনো অ্যাম্বুলেন্স থাকবে না, এটা এদুকে ভাবতে একটু কষ্ট লাগে। আমি আমার শুদ্ধ মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জোর দাবি জানাবো যে অনতিবিলম্বে অ্যাম্বুলেন্স এবং একটি মেডিকেল সেন্টারের অন্তত 50 বেড হলেও একটি মেডিকেল সেন্টারের তাৎক্ষণিক তিনি ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি যেটা দাবি জানাবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক বাস, এটা আমরা জানতে পেরেছি যে আমাদের সরকার ইলেকট্রিক বাসের ব্যবস্থা করতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে 1600 বাস বাংলাদেশে আসবে। আমরা চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তত হলেও 5টা কিংবা 10টা বাসের যদি ব্যবস্থা করা যায় তাহলে আমাদের ছাত্রছাত্রীরা খুবই খুবই উপকৃত হবে।
3: প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
7: এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনারা জানেন, 2003 সালে একসাথে 4টা বিএডি কে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করি যখন দেশমাতা বেগম খাজা জিয়া যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
1: বাংলাদেশ বেতার খুলনা। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যে উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন। সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: تخلف الميعاد
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: নিশ্চয়ই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমি তোমাদের ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে আল কোরআন নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে আল কোরআন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনা চুকিয়ে দাও আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা এখন নাতে রাসূল ও আল্লাহ পাকের শানে হামদ শুনবেন
3: ইসলামের ওই বাগিচাতে

0: এতক্ষণ নাজে রাসুল আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পরিক্রমার বাকি অংশ।
1: যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি সেই সময়ে ওনার সাথে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কাজ করার। বেসিক্যালি সেই সময় এই উদ্যোগটা নিয়েছিলাম তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, সেই আলোকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করব, বিউটিফুল ক্যাম্পাস বানাবো তা না, আমরা কিন্তু মেধার কোনো অবস্থাতে পিছিয়ে নেই। আমাদের টিচাররা বিদেশে পিএইচডি করে এবং তারা দেশকে ভালোবাসেন, সেই জন্য দেশে ফেরত আসেন। তারা হলে যে কোনো লোক বাইরে গেলে পিএইচডি করতে যাক আর টুরিস্ট ভিসা নিয়ে যাক, যদি কেউ চেষ্টা করে থাকতে বাইরে থাকতে পারে। কিন্তু দিস আর দ্য পিপল প্যাট্রিয়ট অ্যান্ড কোয়ালিফাইড, দ্যাট ইজ আওয়ার টিচার, ক্রেডিট ফর দ্যাট, রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথায় আমার স্টুডেন্টরা? ফিউচার বাংলাদেশ দেখতে চায়, আগামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়বে ওই আমাদের পিছনের ওরা। বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি ইন ইউর লাইফ। একবার বুঝতে হবে একটি পরিবারের হাইস্ট ইনভেস্টমেন্ট তোমাদের উপরে, বাবা মা আত্মীয় স্বজনের সকলের ইনভেস্টমেন্ট একজনের উপরে, সেটা হলো তোমরা। এই তোমরাই হলে আগামীর বাংলাদেশ, তোমাদেরকে গড়ার দায়িত্ব আমাদের। তোমরা সিরিয়াসলি অ্যাটেন্টিভ হবা, লেখাপড়া করবে এবং অন্য কোনো বিষয়ে মনোযোগ যেন না আসে। দেখতে হবে ফিউচারে আমাদের দেশ কোথায় যায়, সেটা তোমাদের উপরে নির্ভরশীল। আমি এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলি নিয়ে ব্যাপক আমি আলোচনা করেছি এবং প্রত্যেককে আমি কোনখানোভাবে অ্যাড্রেস করব। আমার মনে হয় আর বক্তব্য না বাড়িয়ে আমার পক্ষে আর কখনো আসা সম্ভব হয় কি না আমি সেটা জানি না। আমার প্রিয় ভাইটি আমাকে এনেছেন, অতএব আমি আশ্বস্ত করতে পারি যে এই বিশ্ববিদ্যালয়ে যেই যেই জায়গায় দুর্বলতা রয়েছে সেই সেই জায়গায় আমি আমার যা করণীয় তা মাননীয় সংসদ সদস্য নিয়ে বলব। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার দুর্বলতা, আর আপনাদের স্ট্রেংথ হচ্ছে আপনাদের টিচিং ক্যাপাবিলিটি ক্যাপাসিটি, এবং আপনাদের স্ট্রেংথ হচ্ছে আপনাদের এই ব্রাইট ছাত্ররা, তাদেরকে কিভাবে আপনারা মোর অ্যাটেন্টিভ করবেন, মোর কোয়ালিফাইড স্টুডেন্ট বের করবেন, কম্পিটিটিভনেসে যেন আমরা টিকে থাকতে পারি এবং তারা যেন বাইরে গিয়ে বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে আমাদের সুনাম অর্জন করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার এই ভিসা বক্তব্য শেষ করলাম।
2: আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, ভাইস চ্যান্সেলর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ প্রসঙ্গে তিনি বলেন,
3: ওনাদের আন্তরিকতায় আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, তারপরে আমাদের কার্যক্রম শুরু করি। এইভাবে আমাদের চলতে থাকে, চলতে চলতে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ভিশন আমি সেট করেছি 2075 পর্যন্ত, যে আমরা কী করবো ইনশাআল্লাহ। এর ভিতরে আমাদের এখানকার জমি প্রথমে ছিল 101 একর, তারপরে আমাদের 16 একর বাড়ানো হয়ে এখন এখানে 117 একর আছে, আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে 360 একর জায়গা নেওয়া এবং সাস্টেনেবল এনার্জির গোল যেটা সেটা আমরা ইনশাআল্লাহ 2075 মধ্যে কমপ্লিট করবো। 2003 সালে আমাদের যে প্রথম কনভোকেশন হয় সেই কনভোকেশনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা সবাই জানি উনি এখন শুধু কোনো দলের নয়, জাতীয় নেত্রী হিসেবে পরিচিত।
2: খুলনায় আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাওলা, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন দেশাত্মবোধক গান শুনবেন। প্রথম শিল্পী সৈয়দ আব্দুল হাদি, গীতিকার সৈয়দ হায়দার।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৪%, সন্ধ্যে ৬টায় ৬৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৪১, সূর্য অস্ত যাবে ৬:১৩। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালা রিয়ানি হোসেন। Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there is no warning and no signal to be wasted. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thundershower accompanied by temporarily gusty wind may expected at places over Rangpur, Rajshahi, Dhaka, Mamansingh, Khulna, Borishal, Chattogram and Sylhet Division. Meanwhile, moderately heavy shower may expected at places over the country. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Rajshahi 34.5 degrees Celsius, lowest at Sylhet 23.5 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 34 degrees Celsius, minimum 26.6 degrees. Humidity recorded in air at 9 a.m. 74%, at 6 p.m. 67%. The sun rises over Dhaka tomorrow at 5:41 a.m. sets at 6:13 p.m. That's the end of the weather report for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হচ্ছে।
3: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার বিকাল ৩:৩০ ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্কুলে উপস্থিত হবেন এবং ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে ৫৫৮ কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।

0: মোহাম্মদ সাইদুর রহমান সাইদের কথায় লিসপা লাইলার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। প্রতিদিন ঘর গৃহস্থলী, হোটেল রেস্তোরাঁ, চিকিৎসা কেন্দ্র, অফিস আদালত সহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করি। নিয়মিত পুকুর ডোবা সংস্কার করি এবং জলাশয়ের কচুরিপনা ও ড্রেনের ময়লা পরিষ্কার করি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে। ঘর বাড়ি ও বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মশুভ জন্মাষ্টমী উদযাপন করছে। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান

0: শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। খুলনা মহানগর জেলা পূজা উদযাপন পরিষদ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, নগর সংকীর্তন, শ্রীম ভগবত পাঠ, ধর্মীয় আলোচনা, গীতাযজ্ঞ, প্রসাদ বিতরণ, প্রার্থনা সমাবেত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরের সার ইকবাল রোডের গোলকমণি শিশু পার্কে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্বোধন করা হয়। কেডিআর চেয়ারম্যান ও মহানগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামুল হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল, খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। পরে গোলকমণি শিশু পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরীর শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর উদ্বোধন করেন। পরে শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এক নগর সংকীর্তন শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপার রামগোপাল মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনের সুন্দর পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। আইনমন্ত্রী বলেন, ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানে কোন ধরনের বাধা বিপত্তি বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে। পরে তিনি জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া মাগুরা সাধ্যা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এতে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, মানবতা ও শান্তির বার্তা বহন করে। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে শ্রীকৃষ্ণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর আগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের নিজ নান্দুয়ালি এলাকার শ্রী শ্রী নিতাই গৌরগোপাল সেবাশ্রম থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে সাধ্যা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। এছাড়া যশোর টাউন হল ময়দানে শুভ জন্মাষ্টমী উৎসবের আয়োজন উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশে আজ গণতান্ত্রিক ধারা সূচিত হয়েছে। সব ধর্মের মানুষ শান্তি এবং নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করছে। প্রতিমন্ত্রী বলেন, ধর্ম হল চেতনা ও বিশ্বাস, এটিকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না। এক শ্রেণীর মানুষ ধর্মকে পুঁজি করে, রাজনীতি করে, মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে এক শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে বেসপাড়া সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। খেলার খবর। ফুটবল। যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় শিমুলিয়া ফুটবল একাদশ 2-1 গোলে মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। এদিকে বেনাপোল পৌরসভার কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বন্ধুমহল ফুটবল একাদশ 1-0 গোলে ভোরের সাথী ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া মাগুরা সদর উপজেলার এম হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ করচাঙ্গা ডাঙ্গা ফুটবল একাদশ 1-0 গোলে নাউডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: সালাম, আসো আসো জুরিনাবু, কেমন আছো? কও।
1: আসি ভালোই আছি, তো মনটা বেশি ভালো না।
3: কেন রে ভাই,
1: আর কি বলবো, চারিদিকে যে জ্বরজারি শুরু হয়েছে আমাদের ফাতেমাবু, তার দুই দিন ধরে জ্বরে বেহুশ, এখন চিন্তা করতেছে আর দেরি করা যাবে না, এখন টেস্ট করতে যাবে।
3: সুকিনাবু,
4: এই তো আসি ভালো আছি।
3: আর এদিকে হইলো আমাগো বাবি। দেখো, আসর তুলে এমন একটা জিনিস, এটা মনে হয় যে ও যে কি জানি করি নাই, কি জানি হয় নাই, একটা ভিতরে একটা ই থেকে যায়। তারপর যখন আসরে আসি শান্তি লাগে, যে একটা আসরে আইলাম সবার সাথে কথা কইতেছি,
1: অনেক ভালো লাগে।
3: কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাকে ওই আসরটা শুনতেছেন, আশা করি আপনারা পরিবারের সবাই নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, এই আশাটাই আমরা করি যে আপনারা সবাই সুস্থ থাকেন। আর একটা জিনিস, এই যে ডেঙ্গু জ্বরের থেকে আপনারা যাতে মুক্ত থাকে সেই বিষয়ে আপনাদের সচেতন হইতে হইব, তাই না? আমরা প্রত্যেক দিন আসলে কিন্তু এই ডেঙ্গু জ্বরের বিষয় আলোচনা করি, কিভাবে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করতে হইব,
2: কিভাবে এডিস মশা দমন করব, দমন
3: করতে হইব, এই বিষয়টা কিন্তু আপনারা যদি আমাদের পরামর্শ অনুযায়ী, যে আপনার কোনো আশা করা যায় যে আপনারা ডেঙ্গু জ্বর থেকে একটু রেহাই পাবেন আর কি। মশারি টানা ঘুমাইতে হইব। তারপরে ওই যে ট্রেনের ভিতরে
2: ফ্রিজের পেছনে যে পানি থাকে ওইটাও পরিষ্কার করতে হইব,
1: বাড়ির আশপাশে ঝোপঝাড় থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে।
3: আর ওই যে পানি জমে থাকে অনেক সময়,
1: অনেক সময় পানি জমে,
3: মাঝে মাঝে বৃষ্টি হইতেছে, ওই এক জায়গা থেকে তুমি মাটি কাইটে নিয়ে কিছু কাজ করলা,
1: গাছের কোটর বা টায়ার যেখানে পানি জমার সম্ভাবনাটা থাকে সেইগুলো খেয়াল রাখতে হবে।
3: আবার মজা করে যখন ডাবটা খাও,
1: ওইটাই
2: তো
3: খাই,
2: ওমনে ফেলে যাবে না।
4: নগর শহরে তো বেশি সমস্যা, বাড়ির নিচে গ্যারেজের নিচে থাকে,
3: বোতল টোতল পাওয়া যেতেছে গ্রামের ভিতরে, ফেলায় রাখতেছে, বৃষ্টি পানি ওর ভিতরে ঢুকতেছে,
2: চোখ কান খোলা রাখতে সব দিকে
3: সাবধান থাকতে হইব। ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের এডিস মশা দমন করতে হইব, এইটাই আমাগো একমাত্র প্রতিজ্ঞা, তাই না? তাহলে আসো আমরা আসরে কাজ শুরু করি। তো এই পানি কচুর উৎপাদন প্রযুক্তি,
4: পানি আবার কি ভাই, প্রযুক্তি তো জানি না,
1: পানি কচু তার আবার প্রযুক্তি,
2: কচু খাই মজা লাগে খাই,
3: আপনাদের চাষ করি,
4: চাষ করি
3: লাগে তুই,
4: কোন সময় ভালো হয়
3: কচু হয় বড় হইলো খাইলাম, কিন্তু এই যে পানি কচুর উৎপাদন প্রযুক্তি এই সম্পর্কে তোমাদের খুব একটা, আমাকে বিশেষ করে আমরা যারা
2: ধারণাটা
3: নাই, তাহলে আজকে আমরা এই পানি কচুর উৎপাদন প্রযুক্তির একটা ধারণা নিব আজকে। এই বিষয়ে আমাদের বলতেছেন ফারহানা হক, উপপরিচালক সরজমিন উইং, খামারবাড়ি ঢাকা। তাহলে আসো আমরা এই পানি কচুর উৎপাদন প্রযুক্তির বিষয়ে ওনার কাছ থেকে ভালো করে শুনি, তারপরে পরে কথা কই।
2: আচ্ছা শুনি।
5: পানিকচু এবং এর লতি শাক অত্যন্ত পুষ্টিকর একটি সবজি, যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এবং এই যে পানিকচু, এই পানিকচুতে প্রতি গ্রামে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম, লৌহ, শর্করা, ভিটামিন এবং খাদ্যশক্তি প্রচুর পরিমাণে থাকে। সেই হিসেবে দেখা যায় যে ক্যালসিয়াম থাকে প্রতি 100 গ্রামে 227 মিলিগ্রাম, লৌহ থাকে 10 মিলিগ্রাম, শর্করা 6.8 গ্রাম, প্রোটিনও থাকে আছে 3.9 গ্রাম, আর ভিটামিন তো পর্যাপ্ত পরিমাণে থাকে, ভিটামিন এ, বি এবং সি, এবং খাদ্য শক্তিও প্রচুর পরিমাণে পাওয়া যায় কচু থেকে। তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের রক্ত শূন্যতা প্রতিরোধে বা হাড় ও দাঁত শক্ত করতে এবং হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও এই পানি কচুটা অনেকটা মানে খুবই কার্যকর একটা সবজি আমাদের জন্য। তো এই পানি কচুটা আমাদের দৃষ্টিশক্তিও ভালো রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেহেতু এখানে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকর, এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা ভালো রাখে এই পানি কচু। সহজে এটা পানি ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আর আমাদের দেশে পানি কচুর বেশ কতগুলি আধুনিক জাত রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু আধুনিক জাত উদ্ভাবিত হয়েছে, যেমন বাড়ি কচু, পানি কচু এক, বাড়ি পানি কচু দুই, বাড়ি পানি কচু তিন, আরেকটা হচ্ছে যে বাড়ি পানি কচু সাত। যেমন এটি কন্দ বা রাইজম উৎপাদনের জন্য একটি বিখ্যাত এবং এটি গলা চুলকায় না। সাধারণত দেখা যায় যে আমরা যে পানিকচুর জন্য যে জমি ও মাটি নির্বাচন করি সেটা হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোয়াশ এবং এঁটেল দোয়াশ মাটি। দেখা যাচ্ছে যে পানিকচুর জন্য সবচেয়ে ভালো এই দুইটি মাটি, আর জমিতে হতে হবে মাঝারি উঁচু থেকে উঁচু জমি যেখানে সহজেই পানি ধরে রাখা যায় বা জমে থাকে, এমন জমি নির্বাচন করতে হবে। আর কখন আমরা এই পানি কচুটা রোপণ করব, দেখা যাচ্ছে যে আগাম ফসলের জন্য কার্তিক মাস মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর এবং নাভি ফসলের জন্য ফাল্গুন চৈত্র মাস উপযুক্ত। এই পানি কচুর যখন আমরা এটা চারাগুলি লাগাবো তখন সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার আর চারা থেকে চারা দূরত্ব 45 সেন্টিমিটার রাখতে হবে। আর যখন পূর্ণাঙ্গ কচু গাছের এটা লাগানোর পদ্ধতিটা কেমন, যে 4 থেকে 6টি পাতা বিশিষ্ট ছোট এবং সতেজ আকারে চারা বীজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। রোপণের সময় চারা নিচের দিকে যে পুরনো শিকড় এবং উপরের দিকে 2-1টি পাতা রেখে বাকি সব পাতা কেটে ফেলতে হবে। জমি ভালোভাবে কাদা করে 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে চারা রোপণ করতে হয়। যেহেতু পানি কচু একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল, সেক্ষেত্রে এখানে ভালো ফলনের জন্য আমরা জমি তৈরির শেষ চাষের সময় এবং পরবর্তী নিম্নলিখিত আর যেমন জৈব সার, TSP, MOP, জিপসাম, ইউরিয়া এগুলো সার ব্যবহার করতে হয় এটা জমি তৈরির শেষ সময়ে। যেমন আমরা জৈব সার 50 কেজি এটা হচ্ছে প্রতি শতকে, TSP 500 গ্রাম, MOP 750 গ্রাম, জিপসাম 400 গ্রাম আর ইউরিয়া 600 গ্রাম 2-3 কিস্তিতে আমরা প্রথম কিস্তিটা হচ্ছে রোপণের 20-25 দিনের মধ্যে আমরা দিতে পারি। পরিচর্যা কিভাবে করবো, এটা পরিচর্যার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি কচুর গোড়ায় সবসময় ছিপছিপে পানি ধরে রাখতে হয়। লতিরাজ যেটা আমাদের পানি কচুর জাত সেটার জন্য হচ্ছে দাঁড়ানো পানির গভীরতা সাধারণত দেখা যায় 8-10 সেন্টিমিটার হওয়া দরকার, আর কচুর ভালো বৃদ্ধির জন্য মাঝে মাঝে দাঁড়ানো পানি নাড়াচাড়া করে দিতে হবে এবং কয়েকবার পানি শুকিয়ে নিয়ে আবার নতুন করে পানি দিতে হয়। আর গাছের গোড়ায় যে চারা ছাঁটাই করতে হয়, মানে মূল কাণ্ড ছাড়া অন্য যে কোনো ছোট ছোট চারা বা সাকার গজাবে সেগুলো নিয়মিত কেটে ফেলতে হবে যাতে মূল গাছটি পুষ্টি পায়। আর হচ্ছে যে পানি কুচিতে সাধারণত রোগ বালায় যা দেখা যায় সেটা হচ্ছে যে পাতা ঝলসানো রোগ হয়, এটি একটি কচুর প্রধান রোগ। দেখা যায় যে এই রোগটা হলে বেগুনি বা বাদামি দাগ পরে পাতা ঝলসে যায়, আর প্রতিকারের জন্য আমরা এটা 15 দিন পর পর 2-3 বার ম্যানকোজেব বা রিডোমিল গোল্ড জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে পারি। পোকার আক্রমণ দেখা দিলে তখন যেটা লেদা পোকা সেটা পাতা তুলে মানে এটা হাত দিয়ে মেরে ফেলতে হবে, অথবা সাইপার মেথ্রিন গ্রুপে কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আর ফসল সংগ্রহ আমরা করব সাধারণত চারা রোপণের 45-75 দিনের মধ্যে লতি তোলা শুরু হয় এবং চারা রোপণের 140-180 দিনের মধ্যে মূল পানি কচু বা কাণ্ড সংগ্রহের উপযোগী হয়।
3: হ্যাঁ, আমরা শুনলাম পানি কচুর উৎপাদন প্রযুক্তি, দেখলাম
2: বুঝতে
3: পারলাম তো
2: রাজা ভাই কচুর যে কত নাম করলো, বাড়ি কচু এক, বাড়ি কচু দুই, সাত, ওটা নাকি গলা চুলকায় না, এখন কত নতুন প্রযুক্তি।
4: ওই যে দেখো পানি জমে থাকলে পাও দিয়ে নারায় সারায় পানি ধরে সরাই দেওয়া লাগবো, কত কিছু
2: একটা গানের ব্যবস্থা করো, কত কিছু শুনলাম
1: গান তো শুনবো, আমি তো এইটাই চিন্তা করতেছি কত কিছু করলো আমরা এগুলো জানতাম না, জানলাম এই যে চিন্তা করলাম এখনো কিন্তু আমি আর বসে থাকতে পারবো না গান শোনাতে।
3: আচ্ছা ঠিক আছে, গান শুনতে চাইতেছো সবাই, আমার তো শুনতে ইচ্ছে
2: করছে,
3: তোমাকে নিয়ে আসলো একসাথে গান শুনি। আজকে এই গানটা হলো তোমার কৃষি বিষয়ক গান, শিল্পী বাবু সরকার, গীতিকার গোলাম সরোয়ার সলক, সুরকার রফি মোহাম্মদ খান। আসো আমরা গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা কৃষি বিষয়ে গানটা শুনলাম, খুব
1: ভালো লাগলো।
0: তো আসো, আমাদের আসরে আরেকটা বিষয় আছে, আমরা তো মাছ চাষ করি পুকুরে, তাই না? তো এই মাছ চাষে পুকুরের ব্যবস্থাপনা করতে হবে, খালি মাছ চাষ করলেই না, এই পুকুরে কিভাবে কি ব্যবস্থা করতে হবে মাছ চাষের জন্য, এই বিষয়ে একটা আলোচনা আছে। এই আলোচনাটা করতেছেন মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। তো এই মাছ চাষে পুকুরের ব্যবস্থাপনা, এই বিষয়ে আসো আমরা শুনি।
2: আচ্ছা শুনি,
1: আচ্ছা শুনি।
3: আপনারা জেনে খুশি হবেন, আপনাদেরকে আমরা আজকে আধুনিক মাছ চাষের যে পুকুর ব্যবস্থাপনা সেটি সম্পর্কে আলোচনা করব। কারণ একটি পুকুর যদি সুন্দরভাবে ব্যবস্থাপনা শুরুতেই না নেওয়া হয়, তাহলে চাষকালীন সময়ে মাছ কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয়, যেটি প্রতিরোধ করা বা প্রতিকার করা চাষির পক্ষে কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে পড়ে এবং চাষিকে ভাই কিন্তু লোকসানের সম্মুখীন হতে হয়। তো আসুন আমরা জেনে নিই আমাদের আধুনিক মাছ চাষের পুকুর ব্যবস্থাপনা কিভাবে করতে হয়। শুরুতেই আপনাকে চিন্তা করতে হবে, মাছ হলো একটি প্রাণী, সেই প্রাণীর জন্য ঠিক যে যে প্যারামিটারগুলো প্রয়োজন, যেমন পিএইচ, অক্সিজেন, অ্যামোনিয়া, কোনটার লেভেল কত রাখা প্রয়োজন, এটি আমরা জানতে হবে, না হলে কিন্তু আমরা তার পরিবেশ যথাযথ দিতে পারবো না। মাছ একটি প্রাণী, তার জন্য সেইভাবে চিন্তা যদি করি আমরা, তাহলে আমরা চাষকালীন সময়ে বিভিন্ন ধরনের বিপদ আপদ এড়িয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, যেটি আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সহায়ক হবে। শুরুতে আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরটি সাধারণত চাষের পুকুর যদি আমরা 50% মধ্যে হয়, এটি মোটামুটি একটি আদর্শ পুকুর, চাষের পুকুর ধরে নেওয়া হয়। এবং এই পুকুরটি বাসা বসত বাড়ির নিকটে এরকম হলে সেটি আমরা আদর্শ পুকুর বলছি না, কারণ এটি যদি বসত বাড়ির নিকটে হয় তাহলে বিভিন্ন ধরনের বসত বাড়ির বর্জ্য সেই পুকুরে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত একটু খোলামেলা জায়গায় যদি হয় সেটি ভালো হবে। এবং এখানে চিন্তা করতে হবে, দিনের কমপক্ষে 1/3 সময় যেন সূর্যের আলো পায় এরকম একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের তলদেশের কাদা সেটি যেন দোআঁশ বা বেলে দোআঁশ হয়, সেটি চাষের জন্য খুবই উপযোগী। তো এরকম একটি পুকুর নির্বাচন করার পরে আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে পুকুরের আগাছা নির্মূল করা। পুকুরের পাড়ে বা পুকুরের অভ্যন্তরে যদি কোনো ধরনের আগাছা থাকে সে আগাছাগুলোকে তুলে ফেলা। দ্বিতীয়ত, পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে বা অবাঞ্ছিত মাছ থাকে, রাক্ষসে মাছ কোনগুলি, যে মাছগুলি আপনি চাষ করতে চাচ্ছেন না বা যে মাছগুলো আপনার মাছের পোনা খেয়ে ফেলতে পারে, যেমন রাক্ষসে স্বভাবের, যেমন শোল, বোয়াল, এই জাতীয় মাছগুলো যদি পুকুরে থাকে তাহলে সেটিকে আপনাকে জাল টেনে তুলে ফেলতে হবে, অন্যথায় আপনাকে রোটেনন, এটি এক ধরনের পাউডার যেটি প্রয়োগ করলে মাছের শ্বাসরোধ করে মাছ মারা যাবে, যে মাছটি খাওয়া যাবে এটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে আপনাকে পুকুর থেকে এই অবাঞ্ছিত এবং রাক্ষসে মাছ নিধন করতে হবে। পরবর্তীতে আপনাকে যেটি করতে হবে, পুকুরে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। সাধারণত মাছ চাষের জন্য আমরা 5-6 ফিট কমপক্ষে পানির একটা লেভেল যেন থাকে, এটি আমরা পরামর্শ প্রদান করে থাকি। তো এটি আপনার করতে হবে। করার পরে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করবেন সাধারণত 1/7 পুকুর প্রস্তুতির সময় 1 কেজি করে এবং পুকুরের চাষকালীন সময় 1/2 কেজি করে প্রতি মাসে একবার। তো যদি বেলে দোয়াশ মাটি হয় বা দোয়াশ মাটি হয় সেক্ষেত্রে আপনি পুকুর প্রস্তুতির সময় 1 কেজি চুন ব্যবহার করবেন শতাংশ প্রতি, আর যদি এঁটেল মাটি বা যদি লাল মাটি হয় সেক্ষেত্রে আপনি 2 কেজি পর্যন্ত ব্যবহার করবেন। এরপরে আপনি দেখবেন পুকুরের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য আপনাকে কিছু সার প্রয়োগ করতে হবে। সেই সার হিসেবে আমরা সাধারণত ইউরিয়া, যেটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, সেটি ব্যবহার করার পরামর্শ প্রদান করি। ইউরিয়া সাথে আমরা টিএসপি ব্যবহার করি। ইউরিয়া 350 গ্রাম প্রতি শতাংশে এবং টিএসপি 350 গ্রাম প্রতি শতাংশে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে। তো আমরা সার দেওয়ার সাধারণত 1 সপ্তাহের মধ্যেই আমরা পুকুরে পানি পরীক্ষা করে থাকি। একটি গ্লাসের মধ্যে নিয়ে কাঁচের গ্লাসে সূর্যের আলোর দিকে বিপরীত দিকে ধরে আমরা দেখি এখানে সবুজ কোনো দানা বা কোনো প্রাণীকোনা দেখা যায় কিনা। যদি মনে হয় পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হয়েছে, তখন আমরা মাছ ছাড়ার জন্য পুকুরটি বা মজুত করার জন্য উপযুক্ত বলে মনে করি। ঠিক তখনই আমরা একটা ভালো হ্যাচারি থেকে বা ভালো নার্সারের কাছ থেকে যে মাছটি আমি চাষ করতে চাচ্ছি সে মাছের গুণগত পোনা সংগ্রহ করে আমাকে পুকুরে মজুত করতে হবে। এভাবে যদি আমি পুকুর প্রস্তুত করে থাকি তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে আমাদের চাষকালীন সময়ে আমার কিন্তু পুকুরে আগে থেকে প্রতিরোধ নেওয়ার কারণে আমার পুকুরে কিন্তু রোগবালাই মাছে কিন্তু রোগবালাই কম হবে, যেক্ষেত্রে আমি আমার যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটি পাবো এবং কাঙ্ক্ষিত লভ্যাংশ বা মুনাফা পাবো এবং যেটি আমার জন্য আমার যে এই প্রজেক্ট সেটি সফল হতে অনেকাংশে ভূমিকা রাখবে।

0: ওই মাইনকা
1: যে
0: জালের ওই পাতলে কিনারের মাথা উঁচা করে ধর, নইলে বড় কাতলাটা ফালগা জালের বাইরে পানিতে যাইবগা যত সব।
1: আপনি চিন্তা করেন না, ওই বাঁশের খোঁটাটা আমার হাতে একটু আগে দেন দেখি।
0: দিতাছি, একটু সবুর কর। এই ল
1: দেন দেন।
0: ওই খোঁটার চোখা মাথা মাটির কেদায় গাইরা দে, আর পানির উপরের মাথায় বাঁশের গিট্টু বরাবর জালটা আটকাইয়া দুই হাত দিয়া বাইন্ধা দে।
2: বাজান বাজান, ও বাজান, মা তোমার একটা কথা শুনাইতে কয়, তাড়াতাড়ি বাড়িতে চলো।
0: কিসের মধ্যে কি, এই কাজের সময় আবার কি কথা? তোরে কিছু কই নাই মা টুকটুকি?
2: কইছে, তয় আমারে নিষেধ করছে কইতে।
0: ঠিক আছে, তুই কইস না, তয় আমি বুঝছি।
2: কি বুঝছো বাজান?
0: তা তোর হই না কাম নাই, তুই খালি তোর মায়েরে ক গিয়া যে বাজান তোমারে বড় খাড়িটা দিতে কইছে, তুই এখন যা।
2: আইসা যাইতাছি।
0: ওই মাইনকা
1: যে
0: জালের তোর দিকের মাথাটা উঁচা করে ধরে রাখ। আর ওই আইনাল মিয়া
3: যে কোন,
0: তুমি তোমার দিকের মাথা নিচে রাখো, তাইলে সব মাছ তোমার দিকে যাইব।
3: আচ্ছা
1: আইনাল ভাই, মাছের খাড়িটা তোমার কাছাকাছি আইনা তারে রাখো।
0: আর হ্যাঁ দেখো, মাছের দাপা দাপিতে খাড়ি যেন কাইতুয়া না পরে।
3: আচ্ছা
0: আর শোনো, সবচাইতে যে কাতলটা ধরা পড়বো তুমি দুই হাত দিয়া শক্ত করে ধইরা সেটারে পারে নিয়ে আইসো। বুঝছো তো, বাড়িতে বড় মেয়ের জামাই আইছে।
3: ও
1: তাইলে তো আজ বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হইব, কিন্তু আমরা কি?
0: তোরা ঠিক মতো মাছগুলো খাড়িতে বর, তোরাও বাদ যাবি না।
3: আলহামদুলিল্লাহ।
1: আইনাল ভাই, মাতবরের কথার মর্ম কিছু বুঝছাও?
0: মাইনকা কথা কম নাকি
1: কাজ বেশি? আইনাল ভাই তুমি এখন মাছগুলা বাছাই করো, বড়গুলা বড় খাড়িতে আর ছোটগুলা অন্য খাড়িতে।
0: মাইনকা সবচেয়ে বড় কাতলাটা ওজন দে দেখি কয় কেজি হয়।
1: ওইটা মনে হয় আড়াই কেজি হইব।
0: আরে তুই দাঁড়িয়ে পড়লে ওজন দেশ না কেন?
1: মাতবর সাহ দেখেন, দুই কেজি সাড়ে পাঁচশো গ্রাম, আমার আন্দাজটা ঠিক হইল না?
0: ঠিক আছে, তুই দৌড় দিয়া হন মাছটা বাড়িতে আমার গিন্নির কাছে দিয়ায় দেহেশ, মাছটা আবার লাভ দিয়া খারিদ থেকে যেন কইরা না যায়।
1: আচ্ছা আমি জামু আরামু।
3: যা যা।
0: আইনাল মিয়া
3: কোন,
0: তুমি পুকুর থেকে কিছু ছোট কচুরি বানা আনো দেখি।
3: আনতাছি।
1: মাদব সাহ আমি এখন বড় পাল্লা দিয়া পাঁচটা খারির সবগুলো মাছই ওজন দেই, দেহি মোট কত কেজি মাছ হইল।
0: আইনাল মিয়া
3: যে কোন,
0: কচুরি গুলা অল্প অল্প করে সব খারির মধ্যেই দাও।
3: আচ্ছা
0: পাইকার আসার সময় হয়ে উঠছে। কিরে মাইনকা কত কেজি হইল?
1: এই ছোট বড় মিলাইয়া মোট একশো পাঁচচল্লিশ কেজি হয়েছে।
0: তাহলে গড়ে একশো সত্তর টাকা হিসাবে একশো পাঁচচল্লিশ কেজির দাম মবলগে চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হয়।
1: মাতবর সাহ আপনাদের ডরেও কই না ভয়েও কই না, একটা কথা জিগাই, আচ্ছা এক পুকুরে এক খেপ দিয়াই চব্বিশ হাজার টাকার বেশি কামাইলেন, আর সবগুলো পুকুরে মিলে সারা বছরে প্রায় দুই লাখ টাকা তো পাইবেনি নাকি?
0: তা তো, তুই মনে হয় কিছু কইতে চাস?
1: হ এতদিনে বুঝলাম, করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।
0: বাহ সুন্দর কথা কইলি তো বাইনকা,
1: করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।

0: দারুণ সুন্দর লাগে। দেখো মাছ আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা তো এই দেখো কত আনন্দ করে ঘরে মেহমান আসবো বুঝে আমার পুকুরে বড় মাছটা ধরলো আবার ওজন করলো, শান্তি আলাদা। তুমি বাজার থেকে কিনে আনলো ওর মধ্যে কি না কি আছে তো এই যে আমরা দেখো যে জরিনাবু সকিনাবু আর এদিকে সাজুবাবি, তো আমরা তো আসরে আসি এইসব কথা শুনি, শুনে কিন্তু নিজের মাথার মধ্যে রাখি এটা আমাকে আশপাশে যারা আত্মীয় স্বজন সবার কাছে কি শুনে গেলাম জানা এলা তাই না। তো আমরা
1: সবাই উপকৃত হলো,
0: তো আমাকে আসলে প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো এই যে যারা আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে আসলে শুনলো, হ্যাঁ তাদের উদ্দেশ্যে কিছু বলি যে শ্রোতা বন্ধু ভাই বোনেরা আপনারা যারা আজকে আসরটা শুনলেন, তো এই আসরের ভালো লাগা মন্দ লাগা আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়ে আপনারা লিখে আমাদের জানাইলে আমরা খুব উপকৃত হব, সেই অনুযায়ী আমরা আরো ভালো করার চেষ্টা করবো। তো আজকে তো আসরের থেকে ওঠার সময় হয়ে গেল, তাহলে চলো যাই, যাওয়ার আগে জানিয়ে দেই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে চলো আমরা উঠি, তাহলে
2: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

আসসালামু আলাইকুম। সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনারা শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

দুর্বারে দেশাত্মবোধক গান শুনছেন উদ্দীপনা অনুষ্ঠানে। এবারের গানের রচয়িতা মাসুদ করিম, সুরারোপ করেছেন সমর দাস। মাটি আমার মা ভুলাই বেদনা, স্নেহ দিয়ে মায়া দিয়ে আমায় লালন করে। সুরে সুরে গিয়েছেন সৈয়দ আব্দুল হাতিব।

0: সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা দুর্বারে আজ উদ্দীপন অনুষ্ঠানে শুনছেন দেশের গান। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র ঈশার নামাজের আজানের পর আমরা আবারও ফিরে এলাম দুর্বারে। সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী সাবিনা ইয়াসমিন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার অজিত রায়।

দরবারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা মুন্সী ওয়াদুদ, সুর আরোপ করেছেন খন্দকার নুরুল আলম। আমি চোখের কাছে ঋণী দেখেছি এই সবুজ শ্যামল দেশটাকে, সুরে সুরে গিয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের সুরকার অশোক কুমার সরকার, গানের কথাগুলো সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান। রূপের রানী রূপকুমারী আমার বাংলাদেশ, সুরে সুরে গিয়েছেন মিজান মাহমুদ রাজীব।

লাল সবুজের পতাকার নিচে সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানে দেশের গানের অনুষ্ঠান। আজকের দুর্বার উপস্থাপনায় ছিলাম আহসান হাবিব বাপ্পি এবং শিরিন বানু, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। গতরাতে অনুষ্ঠিত খেলায় ভারত 137 রানের বড় ব্যবধানে হংকংকে পরাজিত করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে। দুবাইয়ে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কার নারী দলের মুখোমুখি হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ইপসুইচ টাউন লিভারপুলের মোকাবেলা করবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 1:00 শুরু হবে। একই সময় স্প্যানিশ লা লিগায় রিয়েল বেটিস রিয়েল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে। এছাড়া ইটালিয়ান সিরি এ লিগে জেনোয়া ও কোমোর মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রাত 12:45 মাঠে গড়াবে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাত 1:00 লিয়ন অ্যাজাক্সের এবং রাত 1:00 পিএসজি এস মোনাকোর বিপক্ষে খেলতে নামবে। এদিকে সৌদি প্রো লিগে আল শাবাব আল হিলালের বিপক্ষে খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 12:00 শুরু হওয়ার কথা রয়েছে। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে আগামী রোববার বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় বিকেল 5:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ প্রথম খেলায় স্বাগতিক উজবেকিস্তানের এবং দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে পরাজিত হয়েছে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরে মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুই ম্যাচ জিতেছে বার্সা এবং অন্যটি রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চলতি মাসের 9 তারিখে বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া কোন বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আগামী সপ্তাহে আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অনুষ্ঠিত হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপের থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচে জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্সের ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী 26 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের জাঁকজমকপূর্ণ গালা নাইট। ব্যালেন্ডিয়রের প্রথম বিজয়ী স্যার স্ট্যালিন ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। আগামী 8ই সেপ্টেম্বর প্রতিটি ক্যাটাগরিতে 30 জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল 5ই সেপ্টেম্বর শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথম গানটি নেওয়া হয়েছে বাধা ছায়াছবি থেকে, শিল্পী মনির খান ও বেবি নাজনীন।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার ঢাকার সাথে আর শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে শোনাব এক দুই তিন, তারপর আমরা সুরে সুরে শুনব সালমা জাহান ও এম এ খালেকের গানে গানে চলচ্চিত্র মহামিলন।

ছায়ারং অনুষ্ঠানে এবারে শোনাবো জিদ্দি মামা চলচ্চিত্র থেকে গান তুমি যে আমার সাধনা। দ্বৈতকণ্ঠে গিয়েছেন আঁখি আলমগীর ও ইন্দ্র কিশোর।

0: গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর এবং এর পরপরই শুনবেন সংবাদ পর্যালোচনা।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শস্য শ্যামল কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান।

0: বায়াজিদ মাহমুদ। শুরুতে শিরোনাম, কর্মসূচিতে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে। রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে। সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বঙ্গবন্ধু চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও শুভ জন্মাষ্টমী। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে। রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে। সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে 100 জনের বেশি নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন সংযুক্ত আরব আমিরাতে মোকাবেলা করছে ইন্দোনেশিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা ও আনন্দ আয়োজন। রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শোভাযাত্রার উদ্বোধন করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ভক্তি আনন্দ আর উল্লাসে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি। মথুরায় কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের কোলে জন্ম নেয়া সেই পরম পুরুষের আবির্ভাব তিথিকে স্মরণ করতেই ভক্তদের এই আয়োজন। দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়েই মর্তে এসেছিলেন তিনি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ প্রধান মন্দিরগুলোতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শান্তি ও সম্প্রীতির প্রার্থনা জানিয়েছেন আয়োজক ও ভক্তরা।
3: আজকের এই দিনটা আমরা উদযাপন করছি সবাই মিলে ধর্মবর্ণ নির্বিশেষে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা এটাই করি, দুষ্টের দমন এবং শ্রেষ্ঠের পালনের জন্য উনি যেন পৃথিবীতে আবারও অবতরণ করেন।
2: রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সংখ্যালঘু পরিচয় দেবেন না।
4: আগামীতে গণতন্ত্রকে সুদৃঢ়করণের জন্য, অসাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য আপনাদের ভূমিকা থাকবে। আমরা সকল ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং স্বাধীনতা নিশ্চিত করেছি, এটা বিশ্বমান।
2: উদ্বোধনী অনুষ্ঠানের পর ঐতিহাসিক এই জন্মাষ্টমী শোভাযাত্রা প্রতি বছরের মতোই জগন্নাথ হল, শহীদ মিনার, দোল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এ সময় শিশুদের রাধা কৃষ্ণ সাজে সাজিয়ে তোলার আনন্দ আর ঢাকের বাদ্যে মুখরিত হয় চারপাশ। রাত 12:05 জন্মলগ্নে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে।
0: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ কোন বাধা বা ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ী মন্দিরে আজ শুভ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ন্যূনতম বাধা সৃষ্টির কোন সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, খবর পাওয়ার পর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। সরকার দেশের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে ও কথা বলে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরো বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি আজ লালমনিরহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় একথা বলেন। মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। লালমনিরহাটের বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী সিন্ধুমতী দীঘিকে ঘিরে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি আজ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানির সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের দোর গোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোন ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় জোর দেওয়া হচ্ছে আগাম সতর্কতা, নিরাপদ আশ্রয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রমে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে ঝুঁকি কমাতে প্রস্তুতি ও আগাম সতর্কতাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা আকস্মিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার কার্যক্রমে সরাসরি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার উপরও জোর দেওয়া হচ্ছে, বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
7: বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, এটি বারো মাসে কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো দিন কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয়। কখনো বন্যা হয়, কখনো আপনারা সাইক্লোনের সঙ্গে সবাই কম বেশি পরিচিত রয়েছেন, কখনো আমাদের আর্থিকের একটা মারাত্মক অবস্থার মধ্যে আমরা আছি। সেই জন্য সব দুর্যোগের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় সবসময় সজাগ থাকে।
6: দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের পাশাপাশি উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য, দুর্যোগ আঘাত আনার পর দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ানো।
7: অতীতে ত্রাণ নিয়ে নানান ধরনের অভিযোগ ছিল, আমরা চাবো আমাদের এই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোন অবস্থাতেই কোন ক্ষেত্রে কোন স্তরে যদি এই ধরনের দুর্নীতির অভিযোগ বা সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব।
6: সংশ্লিষ্টরা বলছেন আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার এবং কার্যকর সমন্বয় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য সরকারের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। তিনি আজ নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে বিএনপি। এ সময় তিনি সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না। তিনি আজ লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। বর্তমান সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে সরকার। সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে 22টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গতরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 60 দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর অধীন ন্যূনতম 5 বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনাল সমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে। দেশের প্রসাধনী বাজারে বাড়ছে চাহিদা, বাড়ছে নতুন ব্র্যান্ড ও পণ্যের বৈচিত্র্য। এই সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক কসমেটিক্স প্রদর্শনী কসমেটিকা ঢাকা 2026। বাংলাদেশ সহ 16টি দেশের অংশগ্রহণে 3 দিন ব্যাপী এই আয়োজনে তুলে ধরা হচ্ছে সৌন্দর্য চর্চা ও ব্যক্তিগত পরিচর্যার নানা পণ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: দেশের কসমেটিক্স বাজারে বাড়ছে নতুন পণ্য আর নতুন ব্র্যান্ডের উপস্থিতি। সেই সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে চলছে আন্তর্জাতিক কসমেটিকা ঢাকা 2026। বাংলাদেশ সহ 16টি দেশের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে মিলেছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।
8: খুবই ভালো লাগছে, আমাদের দেশের প্রোডাক্ট প্লাস হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা বাইরে দেখি মানে সচরাচর ইউজ করতে, এখানে ডিরেক্ট তাদের প্রোডাক্টটা সম্পর্কে জানা এবং তাদের সাথে ডিরেক্ট কথা বলা ভালো একটা ব্যাপার।
6: শুধু পণ্য দেখানো নয়, ক্রেতার কাছে সরাসরি পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহার তুলে ধরেছেন বিক্রেতারাও। একই সঙ্গে নতুন ক্রেতা তৈরি ও বাজার সম্প্রসারণের সুযোগ দেখছেন স্টল মালিকরা।
9: সবসময় চেষ্টা করেছি ভোক্তাদের নিকট অথেন্টিক প্রোডাক্টটা সবসময় দেওয়ার জন্য।
10: এখানে অল টাইপ পারফিউম নিয়ে আসছি, হেয়ার আছে, আপনার উইন্টার কালেকশন আছে, পেস্ট আছে।
6: দেশের বাজারে কসমেটিক্সের চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। উদ্যোক্তাদের মধ্যে তৈরি হচ্ছে নতুন পণ্য, প্রযুক্তি ও বাজার নিয়ে ধারণা বিনিময়ের সুযোগ।
9: গত বছর আমাদের এক্সিবিটর রেসপন্স এবং আমাদের যারা ভিজিটার ছিলেন তাদের রেসপন্সটা ছিল অত্যন্ত চমৎকার। তো সেই উৎসাহটা নিয়ে কিন্তু এবার করা এবং সেই অনুপাতে কিন্তু আমাদের এবার এক্সিবিশন আরো বড় হয়েছে। গতবার আমাদের 78টা ব্র্যান্ড পার্টিসিপেট করেছিল, এবার সেটা 130 হয়ে গেছে, যেটা অলমোস্ট ডাবল।
6: দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল পুরো আয়োজন। উদ্যোক্তাদের প্রত্যাশা, এমন আয়োজনের মাধ্যমে দেশের কসমেটিক্স শিল্পে বিনিয়োগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তৈরি হবে নতুন সম্ভাবনা। 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে 3 দিন ব্যাপী কসমেটিকা ঢাকা 2026। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। গতকাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 100 জনের বেশি নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে আজ 2 জন সামরিক কর্মকর্তা ও মেডিকেল সূত্র এই তথ্য জানায়। লোহিত সাগর উপকূলের 1 জন সামরিক কর্মকর্তা সরকারি বাহিনীর 24 জন সৈন্য নিহত হওয়ার খবর জানান। অন্যদিকে তাইজ এলাকার 1 জন কর্মকর্তা জানান সেখানে 15 জন নিহত হয়। এছাড়া 50 জনের বেশি হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানানো হয়। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তাইজ অঞ্চলের আশেপাশে রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল হামলা শুরুর পর ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্স বলেছেন কুহেস্তাকে একটি ইরানি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র তদন্ত করবে। ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছেন যে মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে বহুমাত্রিক। ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা কমান্ডার জানান ইরান আজ এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত, কারণ হুমকি এখনও শেষ হয়নি। তিনি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আত্মনির্ভর ভরশীলতা অর্জন করেছে। নেপাল তিব্বত সীমান্তে 1 সপ্তাহের বেশি সময় আগে আঘাত হানা আকস্মিক বন্যায় 1,300 বেশি মানুষ নিহত হওয়ার পর নেপালের একটি সুড়ঙ্গ থেকে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ ত্রিশুলি 3A জলবিদ্যুৎ প্রকল্প থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়, তারা এখন চিকিৎসাধীন। একজন বিশেষজ্ঞ বিবিসিকে জানান একটি গোল্ডিক্স জোন এ আরও অনেকে জীবিত থাকতে পারে, সেখানে 39 জন আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কাদা ও পাথরের কারণে সুড়ঙ্গগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে চীন নেপাল সীমান্তের উভয় পাশে এখনও 5,600 বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে অন্তত 550 বিদেশি নাগরিক। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী অন্তত ১২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তানি সামরিক বাহিনী আজ এ ঘোষণা দেয়। কালাত জেলায় সক্রিয় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর গত বুধবার থেকে সেখানে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইন্দোনেশিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই ওভারে দুই উইকেটে ১০ রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত ৮:৩০ ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে। দুবাইয়ে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। এদিকে আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী। ধর্ম বা অন্য কোন বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে। রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালাল মুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমে পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ১০০ জনের বেশি নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করছে ইন্দোনেশিয়া। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি কানিজ ফাতেমা শিমু। আজ সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন। মূলত শ্রীমৎ ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক কীর্তন মেলার মাধ্যমে তারা এই শুভ দিনটি পালন করে থাকেন। হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ, মহাভারত, ভগবদ গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ। সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিন্দু দেবতার জন্মদিনটি তাই হিন্দু সম্প্রদায় মহা উৎসবের সঙ্গে পালন করে থাকেন। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। আর যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি বা চন্দ্রদিন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস, যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের উত্থান হয়, তখনই সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীবিষ্ণু মানুষের মাঝে নেমে আসেন। যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি এই ধরাধামে অবতীর্ণ হন। দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। বাণীতে তারা সমাজের শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দিবসটি প্রাককালে গতকাল সকালে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িত্বের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখে শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানবতার মুক্তির এই মন্ত্রবাণী মেনেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে রূপ নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। সরকার ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। বস্তুত সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমান কাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে এবং সেই সম্প্রীতি বিনষ্টের নানা প্রয়াসকে রুখে দিয়ে এই চেতনাকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে কোনো ধর্মের মর্মমানই হচ্ছে মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন। এই বাণী অন্তরে লালন করে সব বিভেদ ও সংকীর্ণতা চিরতরে দূর করে মিলন ও সম্প্রীতির ধারা শক্তিশালী করে অসুরকে বধ করে সমাজের সবখানে সুর ও সুন্দরের অধিষ্ঠান ঘটিয়ে উন্নয়ন ও অগ্রগতির দিকে এদেশ এগিয়ে যাবে। পাশাপাশি হিংসা, হানাহানি, বৈষম্য, অন্যায়, অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে সবাই অবদান রাখবেন, জন্মাষ্টমীর এটাই হোক প্রত্যাশা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
14: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শোনাব দেশাত্মবোধক গান সালাহ উদ্দিন খানের কণ্ঠে ডক্টর পিয়ার মোহাম্মদের কথায়।

0: রোগলাইক।
1: দেশাত্মবোধক গানটি শুনলেন।
2: আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েবের অনুষ্ঠান 537.6 মিটারে 558 কিলোহার্জি এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জি এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন এফএম।

0: রোগলাইক।
1: দেশাত্মবোধক গানটি শুনলেন।
2: আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান 537.6 মিটারে 558 কিলোহার্জি এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জি এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ব্যান্ড।

0: প্রজ্ঞা সমীর কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ইসলাম ও জীবন মাসালা মাসেল ভিত্তিক অনুষ্ঠান বিকেল 3:30। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধে 6:10। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15।

0: মিনিটে, দুপুর 12:15 মিনিটে, বিকেল 4:50 মিনিটে, রাত 8:55 মিনিটে এবং রাত 9:20 মিনিটে ও বেলা 2:40 মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বিকেল 3:05 মিনিটে, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী সকাল 8:30 মিনিটে। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আধুনিক গান শুনবেন দুপুর 12:30 মিনিটে ও এস এম মাজেদ জাহাঙ্গীরের কণ্ঠে বেলা 2:40 মিনিটে। ছায়াছবির গান রূপালী সকাল 9:05 মিনিটে, এছাড়াও বিকেল 4:05 মিনিটে শুনবেন ছায়াছবির গান। নজরুল সঙ্গীত শুনবেন দুর্গাপদ চক্রবর্তীর কণ্ঠে দুপুর 12:20 মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন শাহনাজ সুলতানার কণ্ঠে বেলা 2:30। লালন গীতি শুনতে পাবেন মোহাম্মদ হাফিজুর রহমান সুজনের কণ্ঠে দুপুর 12:40 মিনিটে। পল্লীগীতি শুনবেন গাজী গোলাম মোস্তফার কণ্ঠে বেলা 2:50 মিনিটে। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:45 মিনিটে। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

القهر جت للناس.

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপ অসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: প্রিয় শ্রোতা, এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নাজনীন সুলতানা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন শারমিন আক্তার মিমি। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।